লাকে আকাশবাণী ডিফু জয়মেকে বাংলাকে এফএম ব্যান আলংপেন মেগা হার্টস ভারুই সিরাতক বরাসের ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলংপেনতা আর জুইকমি নন স্টুডিও আঘরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেব্রা ফ প্লেং টাংল লাসে রেডিও নাকার জুতুনা রাদো আন ফান্তা আদাব কেমে আকারডম নাম্প জিরসি পিনি পাই পাই চিকলোনি ফাই হিনি ভমতা আরনি আদাব ট্রান্সমিশন কেরা জয়মেক নীলি জুলি বিপি পেন ইং পুইগল পিনি সাই হেমালং টেকনিক্যাল আরপু কেদেং ইঞ্জিনিয়ার অন ডিউটি লাকি বুদ্ধদেব লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সামসিং হানসে।

আথি জকিলং পুপারায় আনচতুন বম মতে এসনালাম মাথা আদামসি আনিং গাছে পাংসা লবংস আসার লামথে কেমান দাম কেলা পোসনিকল আহু রিসি বুড়া কিলিং পুই নুরা মুনিত আংথেন লাং নুপিক পুসিপু আর নিসি বংস মুনি থিজকে জন কিলং আলাম আর জুলংসি পিন পোমারাতুম থিজ অক বাহাং দামল বন্ডা লংলে দেডল আনকে আবিদি জুট অং আমাছি পিন পোমারাতুমকে লংরয় পারায় আনকে চুয়াহুত হালা বুড়া কিলিং কেলং থিজকা অকে আথু দু উজি হে পুসি চেথান বমলা প্যান আন চুবমসি আন ভান আন চেপা ইগল লাসে আলাম থিডক কিপু দামকে লাহেনল ইনিংকে দক মতে নিংকে হাঙা হরমুলে লংলে দেটে আমেন এন পার্নু চট আন্তা নিং চেপাং সামদাং কক পালাম থে লাসি সার পালাম থেল বুড়া কিলিং আথি জকে লং পুপারায় আনচতুন বম মতে এসন আলাম মাথা দামসি আনিং কাচেপাং সাম পিনিয়া সারলাম থেকে লাপান বেদল লাকে আকাশবাণী ডিপু জাইমেকে বাংলা কেফ এম বেন লং পেন মেগা হার্টস ফারু ইসিরা তক বড় আসের কেপ লাপেন নিউজ অন এয়ার এবার কেরা পেনতা আর জুইক মে নোনা দুনথুয়া জাইমেক আং ডেং লং দামিক লোনাং লাগে কার্বি লুন বারিম আজাইমেক কার্বি লুন বারিম আজাইমেক আং ডেং লং পেন বাসা পি ক্রোপি কিলুন আলুন আর জুইক সেনাং লাগে সামিমেট হিকি এলুন

0: লাগে আকাশবাণী দীপু জয়মে কেবাং লাগে এফ এম বেনা লংপেন মেগা হার্টস ফারুই সেরা তক বড় সের ক্যাব লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লংপেন তা আর জিগ মে নোনা দুন্ঠু আজাই মেঘ আং দেঙে লংটা মেঘলো না লাগে ক্লিম সোমার আজাই মে ক্লিম সোমার আজাই মেঘ আং দেঙে লংপেন ক্লিম সোমার আতুম পেন কচিং কি গেজাথান হুন মিলি ক্রুবি পেন কেজা আর্জু ইকসেনাং লবং সোভাক লাগে চিলড্রেন ভ্যারাইটি প্রোগ্রাম লাপেন লবং সো আলং ক্লিম সোমার আতুম চেপারজান দুন লাগে মিরদান লংসো লাপেন রং চিংরুম আক্লিম সোমার আতুম তাংতে আর্জু ইকসেনাং
1: প্রাংসি রিডিও কার জু কিদো আনা রাত আফান সিতামি নিলিহীন পেন কার্ডম পাজে রেগলো পিনি নিলি তুম লাদাক স্টুডিও লং বংশমার তুম পেন তুমো কে থান হিরজির কি হির লাপেন আসন আসন আলাম চিং কি জিথান জিয়া ফানসি বর ইপনলো লাসি বংশমার তুম পেন তুমো পার জু জিয়া প্রাং আলাং লি তুম ফান আকাশবাণী ডিফো হিন পেন সুরি সুরিয়া কার্ডম পাজে রেগলো
2: কার্ড
1: তাংতে আপ্রাংসি নাংলি তুম পেন কাচি নি গাং তুং এলাপুলো আনু তিন সিতামি নাংলি তুম আমেন লাপেন নাংলি তুম কোনাত সিকে দোমা নাং চেথানিক জিমা নাং পেনে নাং থান পনি গ্রাতা
2: কার্ডম নিমেন কে বর্ষনিং তি লাপেন নিলি পায়মেন কে রইলা তেরন পি নিপুয়মেন কে ধুনিরামিং তি নিলি কাচারলি আং দেং কে ফ লাপেন নিলি স্কুল আমেন কে জড়ানাং সোয়েলপি স্কুল
1: নাম চিথান জিমা
2: কার্ডম নিমেন কে চারি তক বিপি নি চারি পমকে ক্লাস টু নে নন কি দুন বম স্কুল রমেন কে জড়ানাং সোয়েলপি স্কুল নি পাইমেন কে কাসাং রং হাংপি নি পু আমেন কে টেনসিং তক বি
1: পুথত নাং পাইন চিথান থু নয় নাং মেন
2: কার্ডম নিমেন এনু সৎকুরু রং হ্যাঁ নিপা এমেন রুজিনী ক্রপি নিপো আমেন কে কাপা রং হ্যাঁ নি কে চার্লি আং দেং কে থম নি কিদুম স্কুল আমেন জর্ডান লাংস এল পি ইংলিশ স্কুল কারম নিলিমেন পিনচং রং পি নিপা এমেন হারভি রং ভারপি লাপেন নিলি পোমেন এ বাবু রং পি নিনন চার্লি আং দেং এ প্লি লাপেন নিনন চার্লি বম স্কুল মেন এ লিং লাংস ইংলিশ এল পি স্কুল
3: ডম নিলিমেন কে সার্কলিমিং টি নিলি পায়ামেন কে রেখা বিপি নিলি পোয়ামেন কে বিলাসিং টি নিলি কেচারলি আং ডেং প্লি নিলি নিলি কি ডোন স্কুল আমেন কি লোরিং নাং সো ইংলিশ এল পি স্কুল
1: রূপিক ল তাংতে পিনি কুমার ল তুমো কপার জু পঞ্চেং ই কে বর্ষণ তাংতে বর্ষণ আহিন পেলেনন তুমো সিতামি আর জুপন ল না তো বর্ষণ কুপিয়া তুমো ল পিনি না পার জুপন জি কে
2: নিলি পিনি তুমো পার জুপনি কে ফেলোস
1: ফেলোস তুমো তো তাংতে তুমো লে আরজু দুন হুড়লো নাং দে
2: ফেলোস থেকলং লো মা ফেলো কুপি ল মা লাবাংস আলাম চেথান সিনা ফেলো লাকে হন পামান ইসন আখলিমবার আমেন ফেলো আজাদ দো ও স্থিতা দাগ ইতুম আলং রি আলংকে জাতনি আনসি থেকলং চট ইসনকে ফেলোপি লাপেন ইসন আবাংকে ফেলোসো ফেলোপি আবাংকে ইবয় লে এ তাংলো তে নিংকানকে থম প্লিকে এ নাং নিলো বন্তা ফেলোসোকে নিংকানি সি সি ফান আঞ্চল ফেলোপি কে নিংকান কাংথিম সি পাংফার বম লাপেন ফেলোসোকে

0: Nang polis pipo lo kasi man kang tung ke?
1: Kang hu tohan kena papa.
0: Tang te nang hobbies ke kopi lo?
1: Ni hobbies ke cricket.
0: Cricket. Tang te puthon ka prek phanar jupon po. Puthot sar climbing ti phansar jupon po. Nang phan sitami la som thot lo nang emin life ke kopi lo je thanji ma.
1: Doctor.
0: Doctor. Doctor pipo sinang ache man kang tung la.
1: Kisu ke lang phan.
0: Kisu tum phan ke lang phan. Tang te nang hobbies ke kopi lo.
1: Football.
0: Football. Pinchong. Pinchong rong pi phan si pathar jupo. Pinchong. Aim in life. Nang aim in life mo thelu te nang kopi lo ache man kang tung ke.
1: Engineer.
0: Engineer. Nang hobbies pi lo.
1: Football.
0: Football. Puthot Satguru phansiar jupa. Satguru, aim in life?
1: Doctor.
0: Enke nang hobbies ke?
1: Football.
0: Football. Non Charlie tok bipi phansiar jupa. Charlie, nang aim in life e kopi lo? Nang mu the ding lo te nang kopi lo kache man kang tung ke? Doctor ma, teacher ma, engineer ma. Ason ason duping ma tila si nang kopi lo kache man kang tung ke?
1: Police.
0: Police. Arlo so police. Chorupik la bongsomara tumphan en na nonihin bensi nang tumaphan tumo nang par jupon pode nang tumahin pen ar julong erlo mati la si nonihin pen tumo nang par jupon po na ar judunai de a tumo men la ke jirpo banghini ahodi si mon pen hon banghini jirpo chibilo latum aning chedok pik lahin lahin che theklong le tangte duun e কেচো কিজু না হরমু অলং সিতা চে থাকসি কেচো কাহেলো কেজুই দাম হতা দাম রাব রাম আর্নি সি মন পেন হনা তুম রং চিঠিং আহি থি দুন জি পুরা বাংহিনী তা দাম রাব রাবলো লাতুম কেদাম লাতুম কেদাম আহুত ইং নাম কেথে ফোপনলো জিরপো বাংহিনী আসন আসন আলাম চেথানসি দাম বমলো দাম বম দাম বম আমাত মেন মেন থকওয়াম ইজন চেতং লকলো থকওয়াম থেক লক পেন মন বাংকে মেন মেন থেং পিয়াংসং আর লুক রাখসি দোজয়লো সেতা হন বাংকে থেং পি আর লুতং থেক থে অং আমাত লংলিয়া থাকসি তি লাভসি কি থিতং আতিবি দোজয়লো আনকে থকওয়াম তা হনা দুং নাংলি তাংলো লাপেন হনা বাং বিথে বিথা ইংনিম সি থি তাংলো পুমাথা সি হাদাক পেন দাম জুইলো থকওয়াম কাত জুয়া ফি মনা বাং থেং পি পেনাং সুন সি আজিরপো হনা দুং ওয়াংলো লাপেন আরজুলো জিরপো মোহালা থকওয়ামা বাং নাংনু আংদেন কুপি এলাম সি নাংকে থান তেকাং মাতি নিফানতা নাং থান পা মিথা হো লাসি হনাবাং আনিং চেপা অথি সি থানলো থকওয়াম নিফা নাংকে থানকে লাপু হেনল কিসুং আহুত নাং দুং পেন কেদাম জুয়াবাং পেনকে মো ফিতা জিরপো চেলাংরি কিসুং আহুত কাচেরাব জিরপো সি জিরপোলো বাংস ফিকে লাতুম জিরপো চিকাক দাগলো কুসন জুমে মা জুনো
1: জুমে
0: লাসো আতমো পেন নাং তুম কপিলো কাচিনি দামকে কিসুং আহুত চেরাব নাং জি দি নাং জিরপো না কিসুং হুত পুলোতে নাং তুম সিতামে চেরাব নু নাংপো দি আকো নাং তুম কিসুং হুত পুলোতে আজিরপো তা নাং তুম আজিরপো তা নাং ফানাং চেরাব নু নাংপো দি
1: ইয়েস
0: তাংতে পিনি কে আপোর আলাম তা দোক আপোর লাপান লেংটন পন কগলো নাং মা তাংতে বংশ তুম ফানসামে চোরো পিক ল নাং তুম নিতুং চোহাং আতেং পেন লাদাক স্টুডিও লং ওয়াং পেন তুমো হির জি রাই হই নাং আপার জুমি সেন আতমো নাং আপার জুপন থে গপত লাসি নাং লিতুম ফানসামে পুথত আকাশবাণী দিফু আহিন পেন সুরি সুরি আকাশ আর্ডম পাজি রিগল

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
1: কাপাচে থাং মে আসন তে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দো জে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নাম্বার 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফু লং

দের চান্দ্রী চান চাইলাপেন আলিরা চাম কাপে দোজি আফান থেংপি এনাংজি লাগে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম বেন আলং পেন মেগা হার্টস ফারুইসিরা তকবরা সির ক্যাপলাপেন নিউজ অন এয়ার অ্যাপ আকে রাপেন তা নাহলে তুম আর জি একমে তাংটে নন আদুন্ঠু আজাইমেক আং দেলংলে দাম এগুলো নাং লাকে লুন চেতো আজাইমেক বংশ লুন চেতো আজাইমেক আং দেলং পেন আলে তোমা ফান নাংকে রড পিজি লাকে কেসিয়াস হাওয়ার কে হাত আতুম পেন কিলো নালুন আলু নালাম থে নাদল নেফারমান

উলোতাংটি দেলি বেনকাপেচেটা সমাচার প্রভাত হিন্দি আলাম বেন বিরতা আর জি লং ফিটব লাসফি পরফা নেরকেব্রা মিনিট গ্রিফ পরপ্রেং উলোতাংটি দেলি বেনকাপেচেটা লেথত মর্নিং নিউজ ইংলিশ আলাম পেন আর জি লং জি টাংটি ননিল তুম বিরতা আর জি লং দেলি বেনকাপেচেটা সমাচার প্রভাত হিন্দি আলাম ধেপেন কেথানা বিরতা

লাগে আকাশবাণী ডিফু জাইমে কেবাং লাগে এফ এম বেন লং পেন মেগাহার্টস ফারুই সিরা তক বারা সির কেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আখের আপেন তা নাং লিতুম আর জি ইগমি নরদুন থা জাইমে গাং ডেংলং দামিক লোনাং লাগে আলম বিলম জাইমে আলম বিলম জাইমে মতে নাং লিতুম নিং কে হাং নিং কে দকালুন কাছু নিং রিয়ালু নি লিতুম আহিন পে নাং লিতুম ফা নাং পারজুবন ইকব ন নি লিতুম অলং কাছু নিংরি আলুন নাং কে লোদো লাগে হিদি হিদি সাজির পেন হিদি সাজির ডিফু পেন কাছু নিংরি আবাং ফু আবাং ফিয়া তোমা মেন কেলা পুসন হেনল সার আংডি রংপি কিমিসন রংপি মিরদান রংপি পি আব্রাহাম রংপি লাপেন দিমারি স্তারো পিয়া তুম হেনল আলাং লিতুম কাছু নিংরি আলুন আলাম থেকে কাং হঞ্জং সে মে রাসন টেপ পেলা বংশ লুন কিলো বং ফিলাকে লুন সে পে আলকা ইয়াগনিক তংতে আর জেক সেনাং আলাং লিটুম পেন কাচনিংরি আলুন জিয়ার।

পুথত নিলি তোমা লঙ্কা চুনিংরি আলুঞ্জের নাংকে পালিলাকে হিদি সাজের রং পিয়া রং দিভু প্যান কাচুনিংরি আবাং ভু আবাং ফিয়া তোমা মেন গেলা বসন হেল নেলসন রংপি জুলি তিমুংপি মিরডান রংপিপি কিমিসন রংপি ললিবন তিমুংপি আলাংলি তুম কাচুনিংরি আলুন আলাম থেলাকে সামি নাংফান লাপেন আবাং সো আলুন কিলুন আবাং ভুয়া মেনলাকে লুন সেপো দানিয়াল ইংটি গাথার তাংটে আর্যসেনা আলাংলি তুম প্যান কাচুনিংরি আলুঞ্জের

0: লাকে আকাশবাণী দীপু জামেক বাংলা কে এফ এম বেনা লং পেন মেগা হার্টস ভারু সিরা তক বরাজির কেপ লাপেন নিউজ অন এয়ার এবা কে রাপেন তা আর জিক মে ননা দুন্ঠুয়া যাই মেক আং দেং লং দামিক লনাং লাকি হিন্দি লামার জানালো না যাই মেক
1: ১০০ করোড় রুপিয়ে ক্লেম কে রূপ মে কিসানো কো মিলে
2: মোর নাম অনিতা রানী দাস।

0: না বাগবর ডিস্ট্রিক্ট বগটা এখন তো আমার ধান ধান খেতে ভালো খেতে নষ্ট হয়, নষ্ট হলে একটু যদি পয়সা দেয় তাহলে আমার লাভ হয়, বাকি খেতে করলে তেওঁলোকেও লাভটো পাব, সেইকাৰণে আমি যেনেকৈ পালো তেওঁলোকে যাতে পায়।
1: খরিফ ফসল বীমার বাবে শীঘ্রে পঞ্জীকরণ করাও।
2: ব্যাংক শাখা, বীমা কোম্পানি, কৃষি ঋণ সমিতি, জনসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করক।
1: ফসল বীমা সম্বন্ধে তথ্য পাতির বাবে হেল্পলাইন নম্বর 144-47 লৈ কল করক।
3: ফসল বীমা করাওক, সুরক্ষা কবচ পাওক।
4: লাগে আকাশবাণী ডিফু আদন্থ যায় মেঘ আং দেয়ালং দামিক লোনাং লাগে হিন্দি লামার জানালো না যায় মেঘ বাংসো যায় মেঘ আং দেয়ালং পেন নাংলি তোমা ফানাঙ্কের বিজি লাগে কোম্পানি পালামার জানালং পেন আলতাফ রাজা কিলোনালুন আলুনালাম ঠে তুমসে কেতনা তাংতে আর জুয়েক সেনাং।

আদন ঢুলে থ সেটামে কোম্পানি আলামার জানা লংপেন আলুন জির সিনালি তোমা ফানাং পার জুইকপ লবাং সলুন কিলুন লাকে সৌম্যা রাও লাপেন লবাং সালুন আলাম থে লাকে আখৌ মেয়ে।

পুথত লুঞ্জি ৰজুইকসিনা লাগে মহাবাতি আলামার জানা লংপেন উদ্ভাব মনোহর সেট্টি ঈশান লাপেন শ্বেতা পণ্ডিত আতুম কিলুন আলুন আলুনা লামথে চালতে চালতে

লাগে আকাশবাণী দীপু আদন থু আলুন অর্জুক সিনং লাগে জেমস ব্লান পেন কিলুন আলুন আলুন আলম থে সাম মিস্টেক্স

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এতে কোসন পাচিনি প কোদাক লোক হোমরি দাম নং জিকে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু ননাদুন্থু আচাই মেঘ লং দামিক লো নাং লাকে লামকান আচাই মেঘ লামকান আচাই মেঘ আং দেয়া লং পেন ইপিয়া মো মাংপু ইংকুং ইসি জয়সিং টকবি লাপেন আরি জাং হতুম কেথান পন আলং ইতুম আর জুদুনিক সেনাং
3: লাকে আকাশবাণী দিফু ননালিতুম লামকান আর জুলং ইকপো আলামকানামেন ইপিয়া মুমাং লাবাংস আলামকান কে তকাবাং জয়সিং টকবি তাংতে কেচেংসি আংকুং আর জুইকথা আলামকানামেন ইপিয়া মুমাং

0: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফএম ব্যানেলং প্যান মেগা হার্টস ফারুই সিরা তক বড়া সের ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আকে রাপেন তা আর জিক মে ন না দুন থা যাই মেঘ আং ডেঙ্গলং ডামিক লো নাংলাকে নিং আর লো আলাপ ধে এ যাই মেঘ বাং সা যাই মেঘ আং ডেঙ্গলং প্যান হানরি তিমুং পি প্যান কে থান আলাম জের আর জিক সেনাং
1: কার্ডম নীলিমেন কে হানরি তিমুং পি নীলিমাহাং কিথে কে সারি হাজান হানজাং লাংসো তিমুং আরং কংচিং আরং নীলি নন কিদো লাকে টিফু সেন্ট মেরিস আদুং সিদো হিডিলাংসো নীলি কিথান কাংটুং কে সোয়ারলো তুম ওসমার কাচি লাং কাচি থা

0: হানরি তিমুংপি নিলিমাহাং কি থেকে সারি হাজান হানজাং লাংসো টিমুং আরং কংচিং আরং নিলি ইনন কিদো লাকে টিপু সেন্ট মেরিস আদুং সিদো হিডি লাংসো নিলি কিথান কাংটুংকে সোয়ারল তুম ওসমার কাছে লাং কাচি থান কাচি মুম লাহাই হুই বর ই পিক নাংজি ওসমার ফানলু কাচি থান লাপহুই বর ই পিক নাই ইলি সোয়ার লো তুম লাসি সুপিনসু তুমকে কিরি কারলান দাম্প লাসো অফিকে ইলি সোয়ার লো তুমসি ওসমার লানা পিলাং প বা ইমিথাং সোমার টাচিলানা নাং প লাপেনকে চোক্রেম চোদাম সেতাহেম আসাই দোয়ান সেতামে সোয়ার লো তুমসি লাকে ক্লেম নাং প লাপেনকে সুপিনসু তুমবাংকে লাকে কিরি কারলান আতুমলো লাসি নিলি বাংকে নিলিহীন পেন নাংলি তুমফান থান পাচিনি কাং তুম সোয়ার লো হিন তুমাংকে লা ওসমার লো কাপড়িয়া বাং এ চিলাং পামি পামি নাংজি পুসি নিলি বাংকে থান ইংটুং লাসি নীলিলাম থে লাংসি ইংটন ইংকল কার্ডম
1: আদুন্থু লাগে সোয়ারলু আসে আংতং আজাইমেক সোয়ারলু আসে আংতং আজাইমেক আং ডেঙালং পেন পিনি নালি তোমা ফানাকে বান পি লাগে টেলরিং মাতে পি রি কে রয় ফুথাক লাবাং সো পথা গেলে তোমার থান পঞ্জি লাগে মিলি তক বি পি লাপেন হুট বাং হুন মিলি ক্রোপি লাসে আর জুয়েক সেনাং আলালি তুম বাং হিনি আং বং চিহু চিপুত আলাম হৈ হৈ
2: পিনি নিলিতুম চিংকি চি থান জি পুরা ইনুত পে রি কে রয় বের বাং ফি সাং পি মিলি তক বি পি আফানসি চোফা পেন আলাং লি পেন কোসন সি পে রি কে রয় মা পালাম আপুথাক চিং কিছি থান জি ফানসি বর ইপনলো আলাং লি কে পে রি কে রয় পেন আলাং লি ননামাত কে হেম তু নি সি কিচে ল্যাং ইল লাসি লাস পুথাক আলাং লি পেন চিং কি থান জি ফানসি চিসিক পনলো লাসি আপ্রাংসি আলাং লি ফান আকাশবাণী ডিফো হেন পেন সুরে সুরে কার্ডম পাজে রেখলো কার্ডম
3: কার্ডম কাদুকয়ে ফান্তা
2: থাকতে নাংলি ফান নাংকার জু চেং আলাম বাং খেলাপুল নাংলি পে রি কে রয় আলাম আপু থাক থানিক জিম কমেন্ট টু পেন সে নাংলি পে রি কে রয় বাং কাপাং চেং দু ইকল
3: নীলি কে পাং চেং ইদাম ইকে 2001 নিং কান পেন বন মানে নিনিং খে নিনিং খাং চেং পু বাং হে 2001 পেন বন বিয়েকলাং সুট কে নিং খাং পুরয় তা পুরয় প্রু সঞ্জা লে হে আমার লাপু দাম্বম দাম্বম দাম্বম ল অঙ্কে পুচরই দুম তাপ বম ল ইয়াত বম ল অঙ্কে আফিয়ান কে পু বম থেক পন বম লে হে ইনিয়ে আঞ্চরই তাপ বম ল পেনে বম ল সব সব থেক বম ল পার কে ইক বা আনে হ্যাং ললে পেন ইক দো ইক আক্লেং বা আনে হ্যাং ও ললে লা পিয়ালে হে আমার তে লাপু আলি ল নাং কাটিং ক্লাস তৈ দুন পো পো কেনে বাং কে রয় থেক ললে পিয়ালে আসো নি তুমি দুঃখটা দুঃখ ও মাতি আমার রয় থেক ললে নাংনি লো বো পিয়ালে হে আমার তন চকলো আসে আসে তামে নাং দুনত পিয়ালো আমার এনকে এডমিশন এন পি দন লো মহিলা সমিতি ল সো এন পি দন ল 2016 আনেন কান সো চেকলো অন থম বনে গে দুন সো মানে হসো নি গে থেক থে বাং কে ব্লাউজ বাং রয় থেক পেমে মেলাং আলো সুমার তুম ব্লাউজ হে রয় থেক পেমে পারফেক্ট থেক নাই জি মাতি বাংহান কে রয় পি বাং কে সুপসে নি বাং বাংহান সন ল চালি দুন ল হে চালি দুন ল অনপার কে ব্লাউজ বাং সি পারফেক্ট চালি নেই পুসি চালি দুন ল মা থেক তা থেক লো নন বাং কে পুরা পারফেক্ট ল নন বাং কে পেনে দুন বম ল একদম থেক দুন বম ল নন বাং কে হালা 3 months চালি দুন ল ডিপ্লোমা তা লং দুন লোমাতি আমা এনকে দোকান তা এন দু নন পেসি পেনে আলো হে আমার দোকান তা সন ল কে এন দুন চিহান মাথালো তা পেনে নাং কক মাতি লালো মা নন নন আনবাই লং দুন দেলা সিতামে নে বাং পুসি বট ইদুন বম লো পুসি হেম লং সিরয় দুন বম পিয়া হে
2: জোরো পেগল তাতে নাংলি মো পেন পুবম নাংলি পে রয় কে পাং চেং দুন কে 2001 আনিং কানপো আসে হলা সোহ নাংলি ব্যাং লং থেক দুন লং পেন তং নাংলি নিংকি রুং দুন লাপুসন মা হলা সোহ
3: ও লাপুসন লো মানে বাং রয় লোতে দি ল্যাং দুন পো মাত কে রয় দুন ইং তুং রে রে জালে হে পো অঙ্কে এহ সোহ নি তুমি হে মেশিন সন ল হ্যান্ড মেশিন উই রিবেন কে পার্টিং ইয়া সো মেশিন দো পিয়ালো নি ফি পো ইংকে লা সো মেশিন বেন সি কে রয় কে চালি লি নি লি কেরয় চালি লিল পার কে হ্যান্ড মেশিন পেন অল বা ইজাক কং নাং পিক পিয়ান তা
2: ও রিপেন
3: ও

0: শব্দ আনবি আন থান লাভলো মানে ফার্স্ট টু লাস্ট আনলো থান নন বাঙ্কে এক্সাম দপো হ এই নন বাঙ্কি জুথু আনলো নন বাঙ্কে অনেকানিসি মানে ইসিয়া কোর্স লং সিক্স মান্থস হে সিক্স মান্থস তা নন সি পাংচেং লাং পর হেদি স্টুডেন্ট কম হেক পিয়া স্টুডেন্ট কম হেক মান এফং বেদ বাংহিনী বাতাহিনী পদ এফং বেদ পেনে দে জি পিয়া সিক্স মান্থ সিক্স মান্থ টুয়েলভ মান্থস আনসে পেনে পো মান এক্সাম এন দেট পো পিয়ালো
1: চোরো পিক ল তং তে নাংলি ফান পথর না কর জি জেলা মাং গেলা পুল ন ল মা তুমি পে রই আনি কে হ্যাঁ তুমি দো পিক মাটি আসং বং বেস তা মে পে রই পুলতে ইলি লং নন কপি পিয়া সং সি তো নাইং মা পো তুমি কাচি নিম তা দো পিক লা সি নাং লা সলা মাং থানিক জি মা ইলি পে রই পুলতে কপি পিয়া সং বা হরমু সি ইলি লং নন মা দো নাং পো
0: নন মাত কে ইলি লং গে দো নাং জি কে মিসিন দো নাং পো আন পার কে পে তা সং পিমা লাং তুম বাং পো নাং রই জি তা পিনে আসন দু নাই মাতি দি আসন নাং চংবাই তা লং নাং পো লতে লং দু নাং পো আনপার কে কেচি লাহাই দু নাং পো আনপার কে মেজারমেন্ট টেপ হাই দু নাং পো পুন দু নাং কক জি মাতি আনপার কে লা কি পুন পো লা পেনে দু নাং পো লাহাই লো দু এট নাং পো ই
1: তাংতে পেরো ইয়া মেশিন তা আসন কাপ্রেক লা পোসন মেশিন দু মা
0: দু মানে মেশিন কোয়ালিটি তা দু মানে জিগজাগ মেশিন পতা দু উসা মেশিন পতা দু আগে মেশিন কাপড়ে কাপড়ে আপনি কোয়ালিটি দো সে তামে বেস্ট কোয়ালিটি কে উষা মেশিন হেনলো উষা মেশিন মানে ইলি লং কোয়ালিটি দাম জি ফান হেদি আখেলো আন মানে কি রয় কিপে মেশিন জি পোলোতে লাসো ফান পোলোতে লা উষা কোম্পানি আর মেশিন বাং সিকিমে লাসন বিজনেস কে ক্লেম তুম আন হেদি পে কে রয় তুম আন কে লাসো মেশিন সে এন হোল পেয়া সো মেশিন এন লোতে মানে মেশিন মানে কাছি বনাই তা জয় তু কে আপার্ট হাই কে লং দা হে জয় কে পেয়া
1: তাতে নাং লীলা মেশিন লং কে এন আং প্রিম লাসো আলা মাথানিক জিমা সো নাং প্রিম সিকিমে পেলিং মাতি
0: লালো মানে নন লা ইতুম কোটা চি বম ব্লাউজ এন্ড বম লা আকাং আর তুমাকে 14 নম্বর সে এনাং পোহে তালা আকার থাট লা জিন্স হাই পোলতে 18 নম্বর আনপার কে লা গেঞ্জি গেঞ্জি আছয় হে গেঞ্জি আছয় বাংকে লাগে 19 নম্বর সে এনাং পোহ 19 নম্বর কালিতে 12 নম্বর না সন সন থম কটন কে 14 নম্বর ল আনপার কে 18 বাঙা কারলা জিন্স প্যান্ট হে লা ল অঙ্কে সন লোলা জি পেনে বাংকে স্পোর্টিং হে সন ইংলিশ মত স্পোর্টিং দুদু মতি দি লা বাংকে 12 নাম্বার বাং লোক এনাং পো
1: তন্দে ইন্টারলক কে মারি পুলা পসম না তলে ইন্টারলক কে মারি কে লাকে কাপ্রেক মেশিন মা
0: ও লা লো লাগে কাপ্রেক মেশিন পেনে এনাং পো লা বাংকে ইন্টারলক মেশিন পুদু থুয়েট লো লা বাংকে এ মানে মেশিন তা নন লা নিতুম রই বম তার জিগজাক মেশিন পুনয়ান মেশিন পুনয় সেটাই উসা মেশিন লং বাংকে ইন্টারলক বাং আভেলো তারলক মেশিন পোকা প্রেগনাম থুয়েট নাং পো
1: দি চুরু পিগল থান পাচিনি পনাপন তাংটে নাংলি নন মাত কে নাংলি হেমালং সি পে রি রয় বোম পু তাং লাসি নাংলি নাং রিপ্রাং কে বাং নাংলি অ লা কুলাত হিঠি এলং কি বিদুন জিয়ে ফা নাংলি নিং কে হ্যাং লা পসন দা দোমা
0: ও মানে নিনিং হ্যাং পিকলো আলং লং লং লো দোকান কে চহাং দোন আন পার কে লং থাইবে আং কে নন বাং কে লং লো নন বাই দোকান লা বাজার লা ফরেন গোস লং হেদি দোকান লং লো নন সিপ দা পো নন মচিক লোলমতে সিপো বনে মানে হেম বেনকে হেলোভিং মাতি হেলোভিং ল আনপার কে কেদাম কে বাংটা আসব প্রবলেম হয় তিতি আনপার কে লা কেদাম কে বাংটা জাংঠু হাই খরচ হেদি দাম ও তিতি লা সপাসি কুলাত লং হেদি পেনে সিপ দাম পো পিয়ালো
1: তাকতে নাং লি ন রেডিও কার জোরা রা তুম ফান আ নাং লি ব্লাউজ কি মপেন রয় ওলো পু লাসিন নাং লি ব্লাউজ কি রয় আলাম পুটাক থাজি মা কোসন সি ব্লাউজ কি রয় কা পাং চেং দুন সালাম
0: ব্লাউজ কি রয় কে ফার্স্ট পুন নাং পো হে আকি দিং পুন নাং পো কো আনসিলা মনিত তুম আবাং সাইজ জংসে আবাং সাইজ জংসে 32 পলোতে 32 সাইজ কে নাং সন লা বের গে 30 পো হে 30 বাং পো অঙ্গে 36 36 পুন পতে সন ল আনিং লং জংসে 36 পলোতে আঙ্গে আবাং লং 36 পলোতে সিম্পল নন লম কে হেদি লা ব্লাউজ বিসি কে লা মিডিয়াম সাইজ বাং সি মনিত তুম কে অং মাতি দি থিদা থিও এ বিতা বিও এ লো মাতি লাসি আফাং লং কে 12 ইঞ্চ আন এনাং পো আঙ্গে আবাং কে 6 পলতে হাফ হাফ সে লসন ইং টিপ নাং পো মাতি আঙ্গে আফাং পেন লা সন ল সন ল লা পেনে সো আনিং লং জং সিকি পুন লে পারফেক্ট লতে হেদি পেনে পো সন ল পারফেক্ট মেজারমেন্ট বাং পো আর জংসি নাং মেজারমেন্ট জংসি কি এন চক চে পোলোতে নাং

Favara lo pini pen census first face bangchenglo bangso phan suri therokne kebra pho kalakha officer satum phan toiponlo pini pen pai pai ni pha krit rokani an self enumeration pangchengpo radatum se.census.gov.in portal along amena mobile number paridengsi otp pen login claim nangpo bangso phi amena district la pente local information invoice hem la pente hem asor aputak a documents pa pleng nangpo digital map along amena ahem kedua dim pangthek nangpo bangso documents ke submit a phi kelong self enumeration angthek biwet nangpo moa phi apora hot kala kha officer tuma phan bangso self enumeration angthek pinangpo la pente kala kha officer satum documents amokha pakon phampo pai pai ni phai Kritroxy pen kalakha officer satum adona dondam si armu kalakha padopo bangso kam chiti ache cloni phai krepho andopo census along rata tum kritrok alam pen documents pilongpo hawar lo langsan bomlo bonta troxy district ongdung adim non anta langaversi dolang gulagat sipsagor sorai pozali themaji sunitpur la pente jorhat district penang hawar non anta langaversi dolang langke thepen faruge thomra flikebra sirkep harong lakri troxy ra surinner kebra faruner kebra thong kebra troxy amulu kisung phonanglo lapena parta suri krep ho ra trokep hector anso se kiti ki khang hoye along le langing lomdo langke thepen bangthrok ner kebra hini amoluk aprandang lo langke thepen kisung ke phonangara ra phan government lapen ngo tum kerap ke pia kam claim bom lo india glasgow along commonwealth game ke pathu along patumi ni kebani krethrok medal longsi ingdeng phli am lelo india non an cricket home gold krethrok si silver lapen te sirke bronze medal long lo লাভলিনা বৰগোহাঁই পাটবিয়াজেও কমনৱেলথ গেমছ আৰু ছুপমাৰ বক্সিং লিনথ্ৰক্সিকেৰাফো আৰ ডি কেচেপাটি এলং চিলভাৰ মেডেল লংলো লাভলিনা ফাইনেল কেপাথু অষ্ট্ৰেলিয়া গ্ৰীণ টি আমাচুই আৰিডেং ফ্লি ইচি পেন ৰেমচি চিলভাৰ মেডেল পেনচি আনিং চেপাংচাম নাংককো ষ্টেট গভৰ্ণমেণ্ট লাংকে থেপেন খেতি আপৰ কিলিৰা জক চক খেতি আখিটি কেটলেম লং লেয়ার টুমা ফান আগর নারিকল জাংফং বগুড়ি কেঠে আকলিম পিপো লাপেন নেম্পো মাটি ডাইল মসুর ডাইল মুগু ডাইল আখিটি কেটলেম আবার সাই পিপো পু এগ্রিকালচার মিনিস্টার পিউস হাজিরকা লামথে পাকলাংল পাতুমি শিবসাগর লং এগ্রিকালচার লাপেন ইরিগেশন ডিপার্টমেন্ট পেন মাইকে পাডো আফিসি আলাংলি বাংসালাম প্রেস মিট আথেংনো লামথে পাকলাংল পিনি বিরটাকে পানসিং তনিকলো

লাগে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেঙ্গে বা আংলাকি মিডিয়াম ভেবল অং মিটার ফারুক সিরা ক্রি সিরা তৌবর ফো কিলু হারসালং ফারু ট্রক সিরা হিংকরা সিরকে প্লাপেন এফ এম আলং কে ফারু ইসিরা ইসিরা তৌবর ট্রক মেগা হার্স বিকে পাই পাই চেকলুনি ফাই হেনি ভমকুরুয়ারনি

0: e apiso papente etam abangke osomar mate hem siapan pusi kirdam alam techo lasisar lam te pulo riredet a oktantom pinisar lam teke lapanik chalo
1: ইলিতম্বাং ফোটেনতা আর নিবাংটা আদাপ্রাং তোর ফ্লোট প্যান এসো ব্রাস প্যান চিং থিজি বন্তা আদাপ্রাং ব্রাস প্যান এসো কাচিং থিক পান মা কেমে লাপেনান পাটা আজও চোদ্দ জুন ডেট প্যান এসো কাচিং থিয়ে বাংসে লাপান সোসিয়ার লেকে দো লাপেনা কেমে এসো কাচিং থিয়া হুট আহুরে ডাক প্যান ইরি আর বি প্যানটা ব্রাস অসি এসো চিং থি নাংজে
0: আরুন্থু ওয়ারেং আবির্তা পিনি ওয়ারেং আবির্তাকে Assam Power Generation Corporation Limited along Akili Assistant Manager Lapen Junior Manager Anghoi ke Papleng Ponjia Phan Kachan Ingria Lo Hang Pontang Lo Assistant Manager Anghoi Thongke Prapudu Laso Anghoi along Electrical Lapente Civil Aren Hinini Mechanical Truck Human Resources Plea Information Technology ke Thom Lapente Instrumentation Hinido কচনিংরি দুঞ্জি নিং কে হাং আটু বি ই বি টেক কালিতে নিং কান কে থম কে চার্লি টাং আ ডিপ্লোমা দোনাঙ্গি হিউম্যান রিসোর্সেস আর রায়ন আফান বাংফুয়াটুম এম বি এ কালিতে পি জি ডি এম আংডেং কে চার্লি টাং আটুম নাঙ্গি নং নাম চিকলো ইয়ন পেন শিখা সুরি থং কে প্রথ্রক সিরা ফারো কে থম পেন লাগ ইসিরা সুরিং কয় আন গ্রেড পে সুরি ক্রিপ লিরা ফারোহিনী লাপেন আসন সন আবনাস্তা টুজি জুনিয়র মেনেজার আং হয় থংকেবরা এসিডো লাসো আং হয় আলং ইলেকট্রিক্যাল গৃহিণী সিভিল সিরকেপ মেকানিক্যাল থেরক ইনফরমেশন টেকনোলজি হিনি লাপেন্টে ইনস্ট্রুমেন্টেশন হিনি দো বাংফুয়াটুম ইঞ্জিনিয়ারিং আর ডিপ্লোমা কেডোটাং আতুম নাংজি নং নাম চিকলো ইয়ন পেন শিকাসুরি ইংকরানের কেবরা লাক্স সুরি ইংকরানের কেব পেন সুরি থ্রক সিরকেবরা হিনি আন গ্রেট পে লে সুরি গৃহিণী রাফারুসি লাপেনা সনসন বনাস্তা টুজি আঠা কেজংটাং কেডো আনাং হয় আফান্তা বাংফুয়া টুমার্তা নিংকা নিংক রাইসি পেন থংকেপ্রা নেরকেবাং বাংসি দুচট নাঙ্গি আং টনালাম থে লাপেন গাছনিং রিডুঞ্জি নিং কে হাং আতুম ডাব্লু ডাব্লু ডাব্লু ডট এ পি জি সি এল ডট ও আর জি আ ওয়েবসাইট লাং ইকামে কাচনিং রিয়ালু জুনিয়র ম্যানেজার আফান পাই পাই আচিক্লু নিফাই ইংকয়রাই সি লাপেন এসিস্ট্যান্ট ম্যানেজার আং হয় ফান পাই পাই নিফাই ইংকয়রাকে থম আর নি আন আদু সি ডেংপম্প পিনি বরেং আবিরটাকে লাপানিক চল লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমার্লি আদুন্থু আংডেং দাম ইলো নাং পিনি আদুন্থু আংডেংকে কেচারি আবাংফু নিং কেহাং আলুঞ্জির বাংসং ডেঙালং আফ্রাংসি রেঙ্কা ইং টিপি পেন কিলুন আলুন আর জুইকলংপ আলুন আলাম থেকে সাম্প্রিয়া ডাপ্রাং কিথুর হুন মিলান আর জুইক সঙ্গ আলাংলি পেন কিলু লাবাংসলুন

আদন্থু ময়না তেরন পিপেন কেলুন আলু নামথে লাং রয়সো আরি আরি আর্জুক সেনাং আলাং লিপেন কেলুন লাবাং সলুন।

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেবং লাকে মিডিয়াম বেবলং মিটার্স ফারুক লিরা ক্রে সিরা টপর কিলোহার সালং ফারুক ঠক সিরা ইংকর আসের ক্যাপ লাপেন এফ এম লংকে ফারু ইসিরা ইসিরা টপর ঠক মেগা হার্স নর্মালি লুনং ডেং লং আদুন টু ফেসিং টিসু পেন কি লুনা লুনার জিগ লং পো আলু না লাম থেকে ফেসবুক আলং পেন নাকে টাং আসামি আর জিগ সিনাং আলাং লিপেন কি লুন লাবাং সলুন

রেডিও কার্যরাত লাপর গুয়াহাটি পেনকা পেজিটাক কার্বি আজ মে কার্যলং একটাল লাকে আকাশবাণী দীপু স্টুডিও পর পরফায় প্লিরা মিনথম কেপ চকটাং লাপসে ফ্রান্সি নিরি প্রসেন ফাংচু নানিটম কাদু কাবে রেডিও কার্য আরাটা ফান কারডম্বা জার্সি পিনি পুথত আনিগাং সামা ট্রান্সমিশন ইনপুট হইগল রেডিও কার্য রাতুম পিনি কে পাই পাই নি ফাই হিনি বম কুরানি তংতে আদুন্থু আজাই মেগার জুসিনাং ডিমাসা লুনবারি মাংদেং লংপেন ভীমা কেমপ্রাই গেলুন আলোনা লামথে সিবারাই বুবাংসলুন তংতে আর্যুক সিনাং লাবাংসলুন

0: bunu demek.
1: Aprangse radio nangkar judun ke do anatuma phananta kardomang pajir iglom pini chi hu chipura jai meg along kachinki kachithanji athepi alam thilake crafting plastic wire handbags mate plastic a repen bag kasela mate kibu aputhak se chinki chithan pon ipo labangso alam the aputhak kapachini jiaphan nilitum akashwani dipua hin pen inut plastic wire handbags kaselam ke thekser abang phi sangpi sang erong pipi aphan se chuphapon iglo non alangli nilitum studio microphone athengno sedolo tangte aphrang se nangli phan akashwani dipua hin pen kardom nangbajir iglo
2: kardom dipua akashwani abang phi abang phun na chuphapen niya clock pen churegla nili phan na chuphapon pon
1: tangte aphrang se nili nangli phan nangkar jugang tunga bang gela phela nangli comment tu apor hut pen se la plastic wire handbag mate plastic a repen ka selama bag a cycle claim ka pangcheng dun iglo
2: nili 2019 pen se la so a cycle chu claim non pangcheng dun iglo la se non pinning an 2026 an lo ingkan troxian claimon bomlo nili budun bi bomlo
1: tangte nangli ko pela pen ko pusang ka matha pen se la bang so a cycle claim dun iglo
2: nili hem do big big pen mobile lang ret pen thang pinine hem kam choklem bom la be khai bu bom ben ti sibak our side long ji pusi matha lo anko chun da chun lo nili chu bu bom pen la hai bek pen ta dor de phu phe pen ta nang rab dun lo hem size ta me hem sor gari jang thu busta me kedam ke bang busta me pin dun lo hai pen si nang rab dun bom lo so bek chu jor pen si nili bang long thek dun long bang chubu bang ta komai la so sinita matha lo je o nili ta chubu dun thekte ba chu jor chulang dun thekte pusi ke matha dun pen si nita ke chubu dun lo ba ke charli dun lo charli dun ke nili pinu tum long se thegun long cheng nili bek ki bu bang nili first ke chini ne thang ta la pinu tamar pinu mari ni jur piati pinu tum ki bu a group group ki bu man ta ni sila them ki jui dam lo ma ko pi ma bo chini ne first ke thegun pin la la so pine bek ta non se chi hung ra cha phrang chi hung he house hut ke 2019 ma 1817 mom ki pe ni non lo ke famous o lo house hut bang ke কিমি কি মিলাম পর্য আমার নীল একটা ইন্টারেস্ট দুনল ও নীল নিতা চার্জ দুনতে থেকজি মাল হব আমার পিনিবা উপল জয় কে চার্লি ইনিং ডিংতে বা ইনিং হ্যাংতে আজার হরমুতা বাংলায় জয় কে তা ইলি সুমক্রুঙা থে ইলি সুমক্রুঙা বাং জয় কে আথে পিনু উপল থ্যাং থে নাং নিং হ্যাংতে বা ইন্টারেস্টে পসি কে নিতা ইন্টারেস্ট দুনল আহন চিনাম দুনল নেতা চার্লি দুনল নি পিনু তুমল নিজের পি তুমল লম নাং থান ল আজার ল কেন না ফি ফি বাং কে নিলিতা মোবাইল লাং বে মোবাইল লং গা দো আজাত ডিজাইন পসা মে পসি চার্লি দুন বম ল জর দুন বম ল নিলিতা সেল সো ইন্টারেস্ট পেন্সিন নন অন মাকে নিগান ট্রক্সিয়ান ল
0: আ
2: কে জর ল
1: নাং দে মো পেন নাং লিপুল ল নাং লি

0: sorbang kong er lang po nilibang ke begbu po kong er megjang erlo pulote bhaini bhaini bu po ni tumake adapta thur pit pen nilibang ke emergency pulote kam kam gilo nilibang ke begbu po son jalo ke school ta damnang kok jipo ja hem sorta school nilita school por hem sorbang si pulo chilar lo kam ke bhainta chira pro he bhainta hem sorbang ke kam hai claim po nilibang ke begbu po lan si school dam solo jo continue lo nilito manke
1: tangte la isie beka selam ji phane ko ana por en lo
0: isie beka selam ji asu bolte an sima se patang de ji nili banke pa medium size bolte nini ban ni top nini se pa chogde ti emergency bolte enke la themu chor bolte ni pli ke prablo hela banke hem so tang chira dun o la si ni bang butang de rote ne pamu pene thamu ke hem so bang sinang khroi dun po beg butang et pente hem so han pidat po la banke hem so sinang khroi dun po kro e jat lo bolte nili banke hem sai claim thu po tang e jat bolte ang ko nili banke aribu thu po aribu jal plante ko hemsor bangsi hedi apu hai nai silam po bani ta apu hai silam bol sonjalo abbe galing lo la banke asu plante an sim patang depo asu mane pinang anno he lata pinang asu galilo he sonjalo ka kethe bolte ni thop
1: mesen lo nang li kitana malam the dangte puthot ni li nang li phanar ju thu ingla pudam elo plante ili soar lo tumke hem ga chelang pendang lok angton hema sai anta ke lang nang jia son du ula penke nang li ke ingnu lo ke thana sai ke klem du na bang philo la sinang li la pwana sai ke ong angbong pen nang li kupuson se lai hui ka selama sai aphan apor ka chipiun lo
0: la ki ning hang plote apor ke me thang se chulai nang po sai le du bo voi phitsita nili bang son se mata ni sai klem bom sta me la puta sai klem sirak sirak po holo so bang ke lan se beg bang chubulo ko an mai li he ma sai ke klem ke ta lan si la so phisi বেগ বাঙ্গে চুবু পো নিলি বাঙ্কে তো একজন এরপেন আঙ্কো মেঘজাং জিয়া কোতা বেগ চুবুলা আঙ্কো লা নন সন গরম দিন বাঙ্কে বুন ও ইংটিং দের ও পট বুন ও ইনিং হ্যাং পলতে উন ইডি সোয়ারলো তুমকে কালিমা ইমেথা ইনিং হ্যাং পলতে চত্তা কিউন এসন কেভি লা বাঙ্কে
1: তংতে লাই হুয়া বেগ নাং লি কোনা সিকে জর ইগলো
0: লাই হুয়া বেগ কে ফ্যামিলি বা জর্প জর্পি তমু পেন নি থান বমলো আপরাং কে নিলি কে আইসিডিএস লং তা ক্লেমলো আইসিডিএস তুমলং তা নট আন তা কন্টেক দলাং পট না অর্ডার বোম আইসিডিএস পিনি তুম তা না অর্ডার বোম বাইরে তুম তা অর্ডার দুম বোম আঙ্ক নন নিলা চকলেম দুন বোম স্কুল লং তা স্টাফ তুম পুনয় সার পুনয় বাইরে তুম পুনয় নাম নাম দুন বোম আঙ্কে লাসন পেন্সি থেকম লং পড়ল তুম তা ও কনালো কি নাম পোলাতে লাসন সনি তুম বাইরে লং নাম দুন ও পো ফোন নাম করি পো পেলা মিস তুম তা নাং চিরাপ ল ফান সার তুম তালো সার তুম নাম ল নে ব্যাংকে বু ও পো এঙ্কে বা জোরাম পোকে লা দশটা বারোটা বা কোয়ান মাহে হোলসেল সে পিদুন দুলো নে বাঁকে নিতি তুম সন রং দাম ওই লসন সন বেগ দাঙ্কে হ্যাং দুন রং ফুলাতে হে না পন পিপ নিতি তুম তা বেগ নাকি অর্ডার দুন নাং বেগ থেলুং লকমা আনি দখাক ওপ লতুম তা নাং পন পিপ সন লজ পামু পেন পোল হলা ফোন পেন নাং সেন থা ওপ সেন লক লক পনি বাঁকে সন সিন অর্ডার দুন বলম লজ কুলাত মা কেন মাত কে আভেলাং হ্যাম পেন্সি চুবু বমলাং চোর বমলাং
1: তং তেলা ইসি বেগ আলং নাং লি কো আনা দর সে কি জ্বর ইগল
0: লা ব্যাংকে আসু পোলতে ফারুফলি লা পেন থে মুচোট পোলতে ফারত রব ফারত রক্সি লা পেন থে ওপলতে সুরিসি লা পেন কথা পিছে থা পোলতে আদরতা পাসো চেত নাং কক পজো লা বেক আরিদা অং চেত পজো নিলতা পাসো চেত নাং কক দিল আ বেগ লিং ল বেগ হইলে লা আন মসাব সো লা লাঙাবং চথা পন্দর চেট বা লাপিনে পেনা চথা পন্দর চেট পোলাতে বা কম চেট পো বজার কুড়ি ফান লাহাই পোলতে না মাথায় পিচেট পোলতে পাশো চেট পো এঙ্কেলা নন পিকনিক হাই কেদাম জি পিনে হাই থাপন জি লহান পাথে চেট হাপতে পাশো চেট পো সোনা জালো জ সাই সাই লিং ল বেগ লান পেন্সি আদর বাংকে পুদুন পো নিবা লা বেগ আদি কি চলিং পেনল জং সে হোলসেল পোলতে ফারো প্লি পোলতে নিদি লঙ্কে কে ফারো কথা ফকে আনল আইকে ফার ট্রক পোলাতে ফারো ফর নিদি লং নাগলে জীবনকে জংসে অঙ্কল পেনাকে থে পোলতে ক্রেফো বাগ বেগ পিনি পোলতে আলং তুমানকে ফারোহিনি পাচু ফারো ক্রেফ পোলতে ফারো ক্রেকে থম নিদি লং নাগলে জিকে সন হোলসেল পো বাঙ্কে জংসে এমে থাং লং লাইনাক পিনি পোলতে লামাগ হোলসেল কালি লয় হে লালো পু নিলিতে গে জাপ্রজান সিকিলে জাপ্রজান হিনতা পথায় উলো এঙ্কেলাপু দকমুকা পপুমেন কিপু নিজের পি পো মিস ল জোর পি ল তা পেন নাং আনব তুলো নিলিফাত তা নাং অর্ডার পো জোর পি পিক আনো নিলিকে দোকান লং হাই পিউন দে দেবতা

0: hem pentak anik nang pik ano niliki la wholesale bote jerpi jerpo family tumlong si bidundo nili bangke dukan helma thonam de la rong rong si rong dam pine pulote pudok muka bokolia japrajan center la hailam lo wholesale bidundun ke la son me si customer dum ta non ta wang bom lo nili ma theklong bom lo bek ki hengno ni ma dia bek bangke non son la bojar nam lo ka bek hai bangke hengo da prangpor theklong bom ta me khini pen o mesin buka chini bang ta la son me si nang namon bom lo sel bom non hetta soitan hatta ne order do non da bubom la penap lom ke tang po bot la be kibu pen hem family ba jer po jer pi ke wangum ta ne bek theklong pen ke nam pon hur lo hong jor ai tang ni jo mi thang thek lo polte ang tang um si chini che than bom che than bom lo son lo kang tum po dukan sukan a ve puta bang ning je je dukan bi ai tang ne lam lo thek polote hem pen ta un dukan bujak ke dukan ta chukim ji ta paisa la ta la ta no anke asi munit tu matha je la sona ve son nang ni po kal nang ni po mathari hem pen ta chubor i pulote hem pen ta nang un non ni son jo dukan ave bojar ha chuthon am de just family jir po jir pi theklong bom po mesen pulote munit tum ke chini na humri phre lo hem ta la be kibu pen ke kuson bochin hok ta pon mi non son therang thak po son te la ke chivur lok pon no ni ke matha ting ke la plastic kibu pen lo bon ke joy nai ke নিং মাথা ফেমিলি হে কেদাম বস্তা মে চেপন মে রাস বেগ দা লাম চিংকি দুন বোম পেনটা বু মে বেগ কে মোবাইল লাং বোম পেনটা বু মে ইরি মাংকে অটোমেটিক দাম জুই তিল নিকে নন সন লাম চিংকি বোম তা হে নিকান ডেভেলপ জ আঙ্কে ফেমিলি হেম দাম সব বেগ হেদি চেপনের পয়েডি হুডাকটা বু দাম পনিকে সিলা সিকে জয় নাই লো বসিন নীলি নিংগে মাথা লনি বাঙ্কে ও জয় দা জয় কে ইনিংলে হ্যাং বলতে
1: তে নীলি কাপাতুসিন আকার জু নাংলি ফানার জু থেকলাং প্লাস্টিক ওয়ার হ্যান্ড ব্যাগস কাছে লাম প্যান্টা ইসি আলি থিদুং দো পুনাংলি পুদাম অঞ্জিমা
0: হেম পি তোমাকে উন এক খাব নীলা আলমাই চিপুম দে ননি তুমকে হেম সোলাং পদ উন লাবাংকে নীলি কে লান সুসে বু উনতে লান মেন্টা উনলা নীলি কে মাথা বাকে হেম তুম থে তান প্রতি উন দে বা উন দে তাহাই ননসনি তুম হেম সো তুমকে উনিলি তোমাকে আলে দো কো মাচুক তা চুবুতে আলে দুজি লাবাঙ্কে হসে মাথা নিলি বাঙ্কে আলে দো বসি পুজি সোয়ারলো তোমকে জব কে আনু তিন মাত কে দলাবলে বা দোই ফি সমে চকলে মে লাবাঙ্কে সাইড ইনকাম সনলো অঙ্কো সোয়ারলো তে কেলি সুপিনস ন নিলি হেমসর থান থেকলো নিলি হেমসর কে সাইড ইনকাম বসি নিলি লং চিরাম দুনু লতা কুসলো স্কুল পেন ব্যাং পলাক তুমি ডিউটি পেন চে ব্যাং প স্তমে পরকে হেম কি কোন সাপোর্ট পাতাম দে পদি লাই নিলি লং চিরাবন প বসি সুপিনস ন তা ক্লেম মে উন কো থাং সুং সে মতি কি জয় কে কাম পট উন সব মত কে জব মত কে দলাবলে ল সরলো ন সুপিনস ন সার লাই সাইড বিজনেস পেন সিন ন লম কে কাই দিন সি প্রাংসন কেলে দেলো পজ লাহাই পেন তা হেম কে আর্চাক চো পুনয় কে দাম পুনয় লাহাই পেন সিনা আর্চাক বমলো আর্চাক পো আনু তিন তা ক্লেম তা মি পড়হি বই কলেজ দুন বই তুম তা মি চো ক্লেম মি লাহাই তাই
1: মি পিগল নাংলি কে ঠান্ডা মালাম থে লাপেন চোরুলো নাংলি প্লাস্টিক ওয়ার হ্যান্ড ব্যাগস কাসেলাম আপুঠাক রেডিও নাংকার জুদুন কেদো আন আরা তুমা ফান কে থান কাপাচিনিয়া পট লাপেন নাংলি কে ক্লেমা সাই আলং আন সিতামি আর নামলে আহির জুমি নাংপা পিদুন ইগলো না পিনি কে আপর চক টাংলো লাসে ইলি তুম কাচিং কি কাচি থান কে লাপু আনলে ইংটন ইকলো না দোমে থাকমে কার্ডম
0: কার্ডম
2: রেডিও কার্জোর আরাতুম লাপলাপর রং রুবাং দেং লং পেন আরাতুম হুদ বাং পি হুনা লিটেরন পি লাপেন কে সাং এট রং পি পেং বং প্লাস্টিক আরি পেন কিবু তে জাম্বরং কি পু থাক চিহু চিপু দার্জিলং এক টাংল লাবাং সং দেং লপেন আদুন থুয়ার জুসে নাং লামজের বাংসং দেং লামজের গে থানজে বাং অম্ফু তেরন পি আলামজের আলাম থে পি চাইনং কা পাংরেং মতে গা খির কাচু জোর পেন হেম তুনসি কাচে পাংরেং পোলাম পাং সু পুথাক তাং তে আর জুসে নাং লাবাং সো লামজের
3: মারাত মারিং কাপাংরিং পেন বোরিং আবার সায় লাবাংসু আফুথাক লামথি কে যাই পঞ্জিয়া ফান জিসি গিগল ইলিতু মাহাবার আলং কে অংদুং আর মুয়াতুম কে সাই কাচুতি কি পেন মাতে রং আহাবার আলং সি কিদু কে অং কিদামতাং পেনাং আ নানিং কান পেন ইলিতু মাহাবার আলং চুকলেম চোদাম আফুথাক কাতোরা কে দু আসন সি থেকলং পিমা আরবি কাবি লাং কাংলুম লাপেন আসন আসন

tikuk timang ke du penajok sai ka chutikia puthak kaduri ke du asonsi thekpon long lasi sai ka tiki penke voreng awar sai akisung dokok asonlo ilitum akaprek awar sai pen kupuson si tangka maha ke long ke joy ke thekjima puke matha girla pon nangkokpo lapuson misen pen tangka maha ke long আসাই কেদেং পন্নাং জিকে পুহেলো জে মারাত মারেং কাপাং রেং চেপাদুক পন্নাং পো নন মালম আকাই কে চাইনং চিলং বি ফাক ভোকাক লাপেন আসন আসন আমারাত আপি আন্তা হিথি কুলাত আলং আদর কেথে পিক চেনাম লাসি ইলিতুম রং আলং কেদো আকর্তিং জির সিতামি সাই কাতিকি আফান চোলাং দিং দেরা হাই মারাত আপি কাপাং রেং পেন বরেং আবার সাই কেলং পঞ্জি আফান বর ই পনাং পো মারাত মারেং আফান মেসেন পেন কেলাং চারি পন থেকজি আফানতা গভর্নমেন্ট পেন কেরাপ্তা লং পন জি নাংলি তুমজংসি চাইনং তামে ফাক তামে পিমা কাপাং রেং জি নাংলি নিং কেহাং মাতে আসাই কেদেং জি নিং হাং দোলোতে এনিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট পেনতামে বেং আহিন পেনতামে নাং চেরাপ চিতো দুঞ্জিয়া ফান আবার সাই তাদু লাপেন নাংলি মেসেন মেসেন আচিদি কেলংজি আফান এনিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট আলং হুমরি দামরা চিংকি চিংবাই দাম পেন মেসেন মেসেন আবার সাই নাং কিপি দুঞ্জিয়া ফান চিতং দাম নাংপ আলাংলি তুম নাংপা চিনি দুন পোজে ভো ফাক চাইনং চিলং বি হেহুই কাপাং রেং আপুথাক আলি কেলং জি আসাই আলাম লাপেন কুপুসন সি কাপাং রেং নাং জি পু হাইহুই আলাম আন্তা নাংথান পাজির মি দুন ইকপ নন আকাই কে লো কচারলি কে থেক কেরে আও সোমার আতুম বোরেং আবার সাই কাবে কে অং দুং সি থেক দামলং লাহাই আও সোমার আলাংলি তুম গভর্নমেন্ট আবার সাই চোলাং দিং দি পেন আমিনা আকেং কাচার জাব থেক জিয়া ফান লাহাই হুই মারাত মারেং আপি কাপাং রেং লাপেন ফাম আসন ইং পুনাং পো লাসন সি আলে কিমিসেন পেন কাপালং জিয়া ফান বর ই পনাং পো ফাক কাপাং রেং তা আলে কেলং জয় কে পিমানাং লিজং সি ইজনা ফাক চিক্রুজন কেপ আন পাং রেং চেপা দুগলোতে সুরি ক্রেহিনী আনবাক আতঙ্কা লং ইজি লাপুসন জংসি নাংলি জন কেপ বাক পাংরেং থেকলোতে কাচিপাদুক আলি লং ইগবেগজি সন থাক থাক ভো ভো কাক পাংরেং ইক সিতা আলি কেলং মিসেনজি লাপেন চাইনং বি পাংরেং থেকলোতে আনসুসে আলি কেলং দু পিমা আপি চাইনং পেন কে আগাখির চৈজর লং পো লাপেন আলু আচাইনং পেন কে সাই কাচুটিকি ই লং পো লাপেন চৈজর চোলাং তা লং পো নন মালম কে ইজন চাইনং আলং হাজার থংকেপ আন্তালং লাসি ইরিতুম কে থেক কেরে আরিসু নিমসু আতুম আনিং চিপা কেরলারা লা মারাত মারেং কাপাং রেং পেন কেরেং আবার সাই কেলং জিয়া ফান ক্লেম চিপা দুক ইকলোতে মিসেন পেন ইকায় আলং দুমি থাকমি লং জি পুসি নীলি মাথাদাম লাপুসন থাক থাক ইলিতুম রং রূপ আলং চৌবুচি চুইংতুং আহাম ফাং আরিসুই জাং মাতে সার পিমার ওকারজাং আন্তা রং ইসি চেপেং চেপেং পনরা লাহাই হুই আবার সাই দেং পনলো পুলোতে রং রূপ তা কাচিং থুর আসন থেক পনলং পো ননা কাইকে হেম কাবুচি আলং সিতা মি পিনসু আফান চুতন লর পেনকে কাচিং থুর চিতরক পিমা ইনুডভেট আকিরি কারলান পেন চতকে হেম কাবুচি কাদুরে আসন থেকলং চিনাম লাসি সোয়ার লো আতুমকে হেম আলং মারাত মারেং আপি পাংরেং দুন পেন হেম কাবুচি আলং চেরাপ চিতো দুন থেকজি নাংডি জংসি হেম আলং ভো ফাক কাপাংরেং আবার সাই দেং লোতে নাংলি হিথি কুলাত আলং চৈজর দুন রা পন টিং এ নাংনি নাংলি হেম আলং আমাত তা মেসেন আদর পেন চৈজর চোলাং আবার সাই তা নন নাহুতকে আকিসুং আবে নন কাই কিমি আলংকে লাহাই হুই মারাত মারেং কাপাং রেং মেসেন মেসেন পাচিং থুর থেকজি আফানতা দোবাই দারু লাপেন কেনাং সত আসাই কেদেং আফান পাচিনি পঞ্জি আফানতা

0: রেডিও কার্যোর আরাতুম লাপনাপর হেমারি রং ফার্গিলুন আসুচি পারে ডোনালুন আং ডেঙালুন আর্জুল এক টাংল লাপুয়ান সি কার্বিলুন বারিম কেরত কাপার জুয়া যায় মেকে কেরত কাং টন একল লাকে আকাশবাণী দীপু
1: ফলা ফলাওক অভ্যাস সলাওক
2: মেশিনত কাপড় রখার আগে চেক করে চা নাই নাকি
1: ফলাওক ফলাওক অভ্যাস সলাওক এটিয়ায় ওসর ব্যাংকলৈ গৈ ফটা পুরোনা নোট সলাওক ব্যাংকে যদিহে মানা করে তেন্তে আরবিআই ওম্বুডসম্যানের ওসরত অভিযোগ করক আরবিআই কয় জানি লক সতর্ক হয়ে রক
0: রেডিও কার্যরাত মাদন্থু আর্যুক সেনাং লামজুই রং দেন আজাই মেক বংসং দেনপেন আর্যুক সেনাং জিরপো জিরপি আরানি এলং পাশে তন্নুন সে মাতে ফ্রেন্ডশিপ দে

0: bangso ang arani lang pachi tonon si arjik sinang bajirong pul bangso lamjir ke to bang kareng tron pilapen ke lamjir ke thana bang fandar teron la bangso lamjir akashwani dipu pen pini si kerot kapachi tak chenglang tangte arjik sinang la bangso lamjir
1: পিজেরপো কে দো আনা ফান্তা নিলেহেন প্যান সুরি সুরি নিংকাং সামা কার্ডম পাজের ইগল পিনি আলামজেরা বাংকে বাজি রং মাতে ফ্রেন্ডশিপ আফথা আকসি নিলি এ সনসনি নাংলি তুম প্যান চে থানিং তুং তাংতে নন নাংলি প্যান নিলি লাপেন আলাংলি আংবং বাজি রং মাতে ফ্রেন্ডশিপ কাছি বি প্যান কুপুসন সি কাপাচে তন আকে জয় কে কে লং আকি সুং কে ফো কাচিং হন নিং কাচে থে নিং কাচে চর নিং কাচে পারং লাহাই হই আফথাক এলিতুম সনসুরি লে চেথান দাম পালে উন এ পুসিতামে এ সনসনি ওয়েট পুসিতা নিং চেপাং সামলানাং তাংতে নন কে চেংসি এলিতুম কে মেসেনা বাজিরং কে দোপেন কোপিপিয়া কেরাপ আকে জয় কে কে লংমা লালে পাংচেং ইগলোনাং কে চেংসি জেরপো মাতাংতে জেরপি কে মেসেন দোলো পুলোতে ইলি কিসুং নিং কে অয়ালাম কে দো আন কাচেথান আহুত পুসিতামে ইনিং এ পাংতাং দুন লাপেন কাইকে সীতা এরাবদুন পুথত কিমাথা কিসুংহুত জিরপি জিরপো আতুমপেন লাম চেথানলং জুইরাপেট ইংনেক ইংনি জংসি দোলো পুলোতে ইলি কামাথা কিসুং কেদো আন পুসিতামে জুমপো লাপেন নিং আরংক্লাং ইংনেক হিং আসন বেনপো পুথত সৌমিন্দারালং আহুতপেনকে নিং কে অয়াজক ইনুদবেট জাংলং আসন সি এমেথাং আফান চেমাথা দিতি বন্তা আকেমে সেনাবাজি রং মাতে ফ্রেন্ডশিপ জংসি ইলি দুং দোলো লিপুতে কাইকে সীতামে ইনুদবেদ আসন বেন এপাদোদে পুথত কেমেসেন জিরপো জিরপি জংসি ইলি চিবিলো পুলোতে কাইকে তা আকে রাবদুন জি আফান চিসিক দিং আসন ইলি চেথেকলং জি এমেথাং আফান নিং একেপাথে লাম তা আকেমে সি কাইকে তা এথানপো ইলি গেচারলি কেমাং কার ইয়াসন আলং আন পুসিতামে বিদি কেমে লামথু লামদক পেনসি এফান এপারে দিতি পুথত মুনি দাতুম ইনিং আনুতিন সি কাছে প্রেক কোমাতনে কে কেথে কচিনি আসন দো ও পোসিতামে নিংজে আই হে ক্লেম আই হে লাপসন তা ইলি থেকলং বন্তা লাসনা পর হুত পোসিতামে এলং কেমে সেনা বাজি রং মাতে জিরপি জিরপো জংসি একার জাব দুন দোলো পুলোতে হাই হে আসন আন্তা হাইছু দেড লাপু আথে কে নিং কাছে থেকলং আবাং ফু মাতাংতে আবাং ফি কেদকক আজয় নে পেন উন এ আসন্তা উন্থু দেট আসন সি নাংমান একায়ালং কেদামতাং আলাম আন রং রো গিজুই কাপারং রো নিং কাছে পারং তা কেমেসেন আজির পো আজির পি আতুম পেন আন পার কে নিং আমাত সি চেমাথা দামুন এ কেমেসেন নিং কাছে থেকলং আজির পো জির পি জং সি দোলো পুলোতে এ বাহা কে থেনায় আসন লো পোলে ইলি জং সিতা হিনোনে আথে কে ইলি কিসুং আলাম কাচেথান পুসিতামে নিং এপাবি বে সরসা মরসা আলাম এথান দুন্দে চংহু চংহি আসাই লাংনো কাইকে তা এথান থে লাসোয়াজক পেনাং আবাজিরং আতুম নিং কাচিং সাম কিলিত পারপিক আজক কেচো রাব কেদাম রাব কাইকে সিতামে দো থাক রাপেট ক্লেম রাপেট লাপুসন সি কাই ইসি চেকাকে পিন পিন লাপুসন তা দো বাজিরং কাং তাংক্রিং কে দো আজক তা ইকায়ালং কেমেসেন আতোয়ার কাছে চার দাম আওয়ার সাইতা ইলি চেমাথা দাম উন বাজিরং মাতে ফ্রেন্ডশিপ লাকে পিনসো আরলো একে থাক আবে কোমাতনি আতুমকে সো পিনসো পেনসো আরলো পুসিতামে নিং কাচিং সাম কে দোয়াজক বাজিরং মাতে ফ্রেন্ডশিপ কেমেসেন আং থেক কাছে লং লাপুতাদো আনুট কাপড়ে গাতুম কে থেক দুলংকে আলাংতুম আকাই ডিং পি কাচবোচে রাবজি আসন সি থেকলং জি বন্তা লাপুসন কে আলাংতুম মাথা থে বাজিরং মাতে ফ্রেন্ডশিপ পেন আকাপ্রেক কে মাথা দাম দে বন্তা আনুত পেন আনুত পিনসো পেন আর লসো আবাজিরং মাতে ফ্রেন্ডশিপ আংবং আকাপ্রেক আতুম কোসন মা কামাথা দুন হালা সনসিতা কাচে কক দেট আতুম তা দু লাসন সি কেমেসেন আবাজিরং আংবং ইংনেক মেমে নিং আরং মেমে আহুত পেন নিং অয় মেমে কাচে বহং চিং চেক পুসিতামে আহুত পেন দোকক লাপুসন বন্তা লাপুপু কামাথা কেপারসিক থেক আতুম পুলোতে ওয়েলির আসন সি পিনচং পো লাপুসন নিং গাছে থে ও আবাজি রং আতুম হা বিহেক থিহেক পেন থে দিংরা পেট আতুম কাছে কাক নাং পুলোতে একাই সিএমাসি নিং আর লো পেন প্রায় প্রে আনুত পেন কে থিলত জাংলত আনুত পেন কে

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামাসারনি মহাঙ্গে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলারকি মিকাং পুও বিরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি পো কোদাক লকা হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9

0: 9107688008 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাংতা চকজি
1: বা আওয়ার সাই কি মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
0: ওয়াং ইক নই লাদা আকাশবাণী দিপু আলং
2: রেডিও কার্যুরা রাতু মাদুন্থু আর্যুক সিনাং সাংপি মারা জ্যামেক লাবাং সং দেং লং আর্যুক সিনাং চিহু চিপুত কচিহু চিপুত জিলাকে হুদ বাং পি হুন মিলি ক্রপি লাপেনকে রবিনা ক্রপি আংবং কচিহু জেলাম থেপি লুন কিলো না পুথাক তাংতে আর্যুক সিনাং লাবাং সো চিহু চিপুত আও জ্যামেক

0: thekthedar jima tidi nili kecheng sige mithang ik phansi chiro det pol pen amena bangke longsing kru lapen kru hijan ason la jomi thang hem ik tumsi mane puni phanda me platform nang pilo lapen inut kela mohep jongta nili chithan la ex president chandro singh kru ki hai alang li tumsi nili phan la so is this long nang van lo namasi ning ching sampik lapen la isami salong pusna me sami salon gilun sami lo hai joy sing nang than pon amachi la bang thom phan bangge mane ting ni un elo ning ching sampik lo mane nikai long ke la so lun gilun apir the na wan gelang litum sinang wan cheng lo ma siti ni un elo lang litum han mai choru parlo ning ang sam pajer lo
1: tante nang li lun gilunun cheng ki cheng penang li stes si ki kilunun cheng ma mate kesa talong kilunun cheng la
0: nili ke stes long si kilunun cheng bi hek pen lo mate di bi hek pen masila lun gachi patte school pen ba aprangi lason journal pen po ponang hang de ti mate di la journal committee tum nang hang po matse la tum pen group song lun dun lo ki cheng ge group song long si lunun lo la pen wang bom inuvet ta mi kiluni ning hang po ma si single song ta mi a phige a por ni phandanang pilo man po wang bom man ge la po si lun lun dun long bom lo a lam bang ke
1: pas ki cheng is this pen
0: o is this pen de si ke set ke set ke la so hod lo lun dun long lo
1: tang te nang li non la ki tur mi a lun si po lun si pe tum phanang li ko pi alam the ki than ji ning hang lo
0: non kithur milun se polun se pidumhan nili githanji ninghang bangelalo ho lasot pen nili tum chelangam lo pulotang te nili tum ke dukhrup pensi non an mane lunse polun se pi po kadogave karbing long rat tum nang chini sita me non auve tum bangke mane pinang anaki joy do la tum ke hem pen untik charli po laso awar saita medu ajoksi la tumbang men men nang nang chon plot titi mane hong along chipaklang long pop perform da mikuri long pop titi do lasi laso abang ke mane pan mane kostu edet pen masimuni tum kostu bang chini ne deraman mithang mana peng mane chirakhi uide son si ni matha মানে নন কেসেট ইসিহিনি বা লোন ইজোর জার্নি রেকর্ড লো বুতে নেতা লোন সে পোলো বা লোন সে পিলো সনসি যে মাথা দা তিতি লাসে লাবাং মাথা দাম দে দে নাই পেন আনচি পাদুক নাং লাং চার্লি নাং পো হেম নন কে বার সাইড ওলো বক্স টিবি পো কারু কে পেন চার্লি পলাসি চার্লি নাং পো লা পেন আন পার্টা আই স্কুল জংসি নন কে আওয়ার সাইড ও আই স্কুল দামে উন আন চার্লি নন নাং পো নীলি তো মোহন বাঙ্কে স্কুল দামে দু পুসি দামে হিলো উইং মিথাং পি পো হেম পেন আচার লু পুলো তাংতে আই স্কুল দামে আবি ডেট পো লাসি নন হুটকে কি জয় পেন আন দো গাড়ি ঘুরা তুমি গাড়ি লাই তামে দু লাসি জেরপো ফানচার নি লক জেরপি হানচার নি লক পেন তামে চার্লি দুনমে লাসে আই স্কুল দুন সিগে মেলো নন আকাই কে লাই কে নাং সরলো নি তুম হুট বাঙে দাম এলো তামে নন গে বাং মি ওবে মি তুমান গে লালো নি গে থানা ইম বাঙ্গা কারুকে পেন চার্লি লো তামে স্কুল তামে দুনলোতে মে পারপো লালো
1: নাংলি ফান পুথনং কার জুই গেলা পুলো নাংলি কায়লং লুন কি লুন পেন কার বিয়ার ফান কুপি আলে মতে কুপি পিয়া সনসি পাকলাং ল নাংলি রেডিও কার জুয়া রাত ফান থান পাচিনি জিমা
0: নীলি কার্বিং লং রাত ফান কাপাচিনি গাং তুং বাং এলালো নীলি ফান পুস্তা মে কার্বিং লং রাত নাংকে চিনি বাং কে নীলি লুন কি লুন পেন সি নীলি ফানং চিনি ল বসি নে জি মাথা ল লাপেন আলি বাংকে লালো কার্বি আরাত ফান বাংকে মিথাং লুন লাম পচান দুন লং ল পচান নুন থেক ল উন আন গে মানে লুন লাম বেসি বর ই দুন ল কাপ্রে কাসন লে মানে কার্বিং লং রাত ফান ওয়ান পি দুন থেক থেপ সামে লুন লাম পেনসি কার্বিং লং রাত ফান আনিং পাংসাম দুন ল উন আন কে পুসি চি মাথা ল
1: নাংতে পুথ নাং কার জুই গলা বলো নাংলি পুথ লুন কি লুন জিয়া ফান সামে নাংলি নিং হাং লাং মা
0: নিং হাং লুন কি লুন বাংকে মানে উন টিকে লুঞ্জি বুসি মাথাল নুন সিতা মে দু ও পিনাং আন কি লুনাং লাং হেডি আপর চিপি লং লং লেদার মাসি আপর চেলং লেপেন মাসি পিনাং আন ইংটন কক দা দলো রেকর্ডিং ইতা দু পিংলাং লাপেন কে রেকর্ড টাং সিতা মে দু পিংলাং বাংা প্রজেক্ট লং বুস্তা মিঠাং প্রজেক্ট লং বুস্তা মে হেডি দু পিংলাং

রেডিও কার্যরা তুম লাপন আপন আলতুম দ্য লোকাল ট্রেন ব্যান্ডম কেলুন বন্দে পোলুন আর জলং একটাং ল লাবাং সং দেং আলং পেন কি জুত সেলুন আর জুক সিনাং মেড ইন ইন্ডিয়া পুবাংসু অ্যালবাম লং পেন আলিশিয়া চীনে কেলুন দিল পুবাংসুলুন তাতে আর জুক সিনাং লাবাং সং দেং লং পেন কি জুত সেলুন

রেডিও কার্যুরা রাতম লাপনা পর আলিশা চিনাই কিলো নাতম দেল পোলুন আর্জলং একটাংলো লাপুয়ান সি হিন্দি লামার জান কালিয়ালো না যে মেকে কেরত কাপার জু কাংটনিক লাকে আকাশবাণী দীপু স্টুডিও পর পরফায় থ্রগ্রা মিনিট ফ্লিকেরা ফ চৌটাংলো পচি গুয়াহাটি পেন কাপচিতাক আঞ্চলিক বেতরে আর্জলং ইকপো

আর অঞ্চলন অর্জুন সিনহা, অর্চনা মহন্ত, লাপেন কে অনিমা তালুকদার তুঙ্গিলন, আলোনা লামথে গিরিপ গারাপ পোবাসোলন, তাঁতে আর্জু সিনহা লাবাসোলন।

রেডিও কার্যুরাটা তুমলা পোনা পর আসামিস লামার জানালুন আজাম মেঘনা তুম আর্জলং ইত্যাংলো লাকে আকাশবাণী দীপু।

0: आ गया है विकसित भारत जी राम जी, जिसमें हर ग्रामीण को मिलेगी साल में 125 दिन रोजगार की गारंटी और काम वही जो ग्राम पंचायत कहे। विकसित भारत जी राम जी, गांव बढ़ेगा तभी देश बढ़ेगा। ग्रामीण विकास मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
1: রেডিও কার্যুরা রাতুম স্টুডিও পর পর ভাই ট্রক্সি রামিনি থংকেপ চকটাং লোপচিয়া দুনথু আরজুকসেনাং অকপ্রাণ আজামেক অকপ্রাণ আজামেক লোপেন পিনি আরজুকসেনাং চিহুচিপুত বাংসং দেংলং চিহুচিপু জিলাকে হুদবাং প্রদীপ রংফার লোপেনকে ডক্টর জ্যাকুলিন টেরন পি মেডিক্যাল হেলথ অফিসারং বং কাচিহু জেলা মতে পি গ্লোকুমা কেসো পুথাক তাংতে আরজুকসেনাং লাবাংসো চিহুচিপু আজামেক
2: আপ্রাংসি অকপ্রানাজায় মেকার যুদু অনাতমা ফান্তা কার্ডম পাজিরল লাপেন পিনি এ মেক সনসুরিয়া কেসু পাংরুম পেট মাতে গ্লোকোমা কেসু লাবং সালামা বুথাক চিংকি চিং বাই জি ফানসি ডিফু রং সপিয়লং সাই কি খিবম মেডিক্যাল হেলথ অফিসার ডক্টর জেকুলিন তরন পিয়ে ফানসি নীলতুম চোফালো নীলিতুম কাচোফা টেং পেন আলাং লিনন কেওয়াং লাপেন কে স্টুডিওরল ইনিটাংল তাতে আপ্রাংসি নালিফান সুরি সুরি নিংগাং সামাকরম নাপাজিরিকল
3: চোরল পিনি নীলিফান গ্লোকোমা পাকিসো আপুথাক ইথি থেনি লামগেথা নাফান আপর নীলিকে পিয়াপদ চোরল লাপেন কাদোকাবে রেডিও কার্যুয়ারা আফান নীলি হিনপেন কার্ডম পাজিরিল কার্ডম

0: তাদের ইটম কাচিংকি কাছে থানলাম দিন আংটন পেন পাজির মিসনা লা গ্লোকোমা কুপুসনা কিছু লাপেন গে কুপুসন চিকে লং লাপেন কাছি পামি উন্মা উন এমা লাকা দো কাবে আলাম থে আংটন পেন থানি থাকে
1: নীলি উন আনপেন গে গে পাজির মিজে ফান বড় এগব কার্বি পেন মেডিকেল আলাম থে আলাম লার কাদুরে পেন আজক কে থান পিনাং আন আকিসু দু তেবন সেটা নীলি উন আন পেন কে বড় পম্প গ্লুকমা পোকে ইসি মেডিকেল আলাম থে লাপেন লাকে ইসন আকিসো আমেন লাবাংসো আকিসো আংথেকে ইমেক আলংসি আংথেক কেকলাং
0: এমেক কসন লং
1: ইমেক মানে আহরমু বাংকে লাসনি ঘ গ্লুকমা কে আজাত জাত সনি সন্থম আকিসো পাংরুম পেট পেন আমেক আর থো অপটিক নার্ভ পুয়াফান পাহিনো ডাক লাপেন হালা গ্লুকমা কে লং আবাং ফু আবাং চে চার চে দেড় প মাতে কাছে চার আজাক কং আবে দেড় প লাদাক মানে নিলি পাজিরমি পঞ্জি পুকে লাপুল লাদাক থান পন মে মাতে কাপাচিনি কেনাং সট মুনিত আমেক কে ইসি ফুটবল আপুম আসন বংলং দির ইলিতুম কে থেকলং আসন তিনটা ইসি আহার চি আসন মান প লাইট মাতে আতুর ইমেক আলু লুট প রেটিনা আলং মাতে ইমেক আপর্দা আপুপু হালা ডাক আলং আর জান চেমান দাম্প লাবাংস আর জান আবাং পুথত আর থোপেন অপটিক নার্ভ পেন ইলিটুম ফুটার লক ব্রেন আলং ট্রান্সমিট পনপো সিগনেল পিপনিক পো ব্রেন বা ইলি কোয়াটার লক লাবাংস আর জান ডেংসি পুথত ইসি আমেসেজ মাতে হুকুম পিপন প আন সি ইলিটুম চেচার জি মাতে থেকলং জি নন গ্লোকোমা আকে সোকে অপটিক নার্ভ কাহে নো ডাক আজয় নে ফুটার লক আলং আর জান আ সিগনেল বাং লিথেকথে দাত প হালাকে লিথেকথে আপসি কাচেচার ই এলো এংকে হালা সোয়াটেংসি আ সিগনেল লে লেপিন বুলোতে লাগে চেচার চিপিন প এমপেন আকো আ সিগনেল লে পারিম পারাম বুলোতে চেচার ফ্রি চেচার রিম চেচার হয় হালা সন আং থেকে খ্লাঙি আকো লাসোয়া গ্লোকোমা কিছু বিনং বাঙ্গে কুপিমা বুবাং লাবাং নিলে আরো পথর পাজির মিঠুনিং লা ইলিতুম মুনিতা তুম যে থান হুর হুরদো হাই ব্লাড প্রেসার লো ব্লাড প্রেসার পালা লাসন থাক থাকসি ইমেক আপুম মাতে আইবল তা ইসিয়া প্রেসার দো লাবাংস আ প্রেসার আফান আর এঙ্গে লক পেন ইন্ট্রা ওকুলার প্রেসার পুসিপু লা গ্লোকোমা কিছু পেন কে লাসো ইমেক আ প্রেসার মাতে ইন্ট্রা ওকুলার আ প্রেসার বাং বাত খ্রাক তিতি মাতে অং ও তিতি ইংকে লাসি আনিংকান নিংকান আজাক কে ডিং ইন্ট্রা ওকুলার প্রেসার বাং হাই ও পুলোতে আর থু আবাং লা অপটিক নার্ভ আবাং লাফান পাজু পাজু পেন পাহে নোপ কিচুটকে লাসো আর থু বাং থিলত পো হা কিচুট লো লাবাং কি লাসি লাসো অপটিক নার্ভ কাহে নোলো পুলোতে কাছে চার চে কে থেক লং লি তা আংথেক ক্লাং পো আফার আফার আংডেং আংডেং আংথেক ক্লাং পো চেচার রিম চেচার হয় পেন হা কিচুট চেচার চিপিন আন মানডেট পো লাদাখ লাদাখ আকো থানথু মে কে ফেরে মেমি আলাম বাংকে লাপু হেনল গ্লোকোমা আকিসু কে মিউন এ ইফং কাছে চার চেলো পোলোতে লাকে পাচি রুইথুন এলো আকাই ইসি আফানসি চেচার চেলো আথে পিকে মানে মহালাসো আকিসো বাং কে বাদ পিকলো পোলোতে হা কি আদুকে আর এঙ্কে লকপেন পুপ কমপ্লিট লস অফ ভিশন চেচার চিপিনান
0: প্রেসার লো তামে হাই তামে লাদা কপি লোক চেরাব দুন
1: কালি ইবাং আ প্রেসার পেন গে থাং গে চেরাব বাবি সেটালা ইমেক আলা আপু মাবাং হে আই বল আবাং হালা আ প্রেসার হাই ওপ ইং টাং কং দিতি ফুটবল আসন লো ফুটবল লেজং সি পাম পি ওলো পলোতে ইসি টুরনো ডাক্তা আকে নি দোমাতে হালা বাং তা ইমেক বাং তা আ প্রেসার বাং হাই ওপ
0: হালা আমি থাং আপুন চাক বাং চকসিদার
1: প ইং টাং কং প হালা সো আ প্রেসার বাং সি কনস্ট্যান্ট অপটিক নার্ভ আফান ইসি আ কম্প্রেশন মানে আ প্রেসার পিপ পাজো পাজো পেনলা সো অপটিক নার্ভ বাং থিলত পো
0: আনতে আরতা আলাম দোমা
1: আরতা আলাম কি আবে নাংজি মানে লাসন কনজেনিটাল গ্লোকো

0: Tipu, ahok peta bang e kopi lo ke choki jun penta la bang solam kachirap doma.
1: Kapreka ke so bang ke choki jun bang kachirap doji mine sita la glaucoma po ke so bang ke choki jun pen bang ke thanga ke chira pabe. Muthe la ke so ke long lok atum maphan bang ke la ke isi general advice lo he la ke asonte na ke so phanta ki choki jun bang mesen nai em pen han parbu chu unang ji thesere chu unang ji la lo te hala imek along la imek kinang sort of vitamins bang long po po phan chot he ta glaucoma pa we det po pa me det po po phan mangi kali
0: kali ante usomara tum la bangso ke su ke long ji angring ave ma
1: usomara tum la bangso akiso angring mane la son lo akisa la tum bang ke asap o degeneration pu pu he di degeneration la so organ amokha tissue amokha degeneration kecheng aporsi hala imekalong bangta la arta jum hekatumason kali hala degenerative changes ke do la haya joini pensi tamne glaucoma bang mane ke long a risk mate ke long a chance aphai ongmuche jipu aphan osomaratum talong le pinji pu kali he osomaratum talong mopeng thanason lo am hange thek pen congenital glaucoma aku isi bangke family history
0: hem siang bong kelang ilikar bitum pula cambruk so buku
1: cambruk solo la son thak thak si jong si family ya lo isi mane a history jong si do mane family yang bong mane bang phu bang glaucoma ke so do polote anuga phrek ta ke so long ta thek pul la so ake ne bang do he la si hala so a hem tun na tum bang ke la mopeng ipuson apor apor pen a mek check up a phandam te mane me parji me senji la pen la glaucoma ki so hala ke chichar ti de je bang hedi hala bang mane isi khang dun unpo
0: me piglo doctor la bang salam ke than non radio kar jibom according yir tum islam chini si ke me non elika ching ki bom doctor je ko lintron pi alang like doctor a cyclem to takali alang like no grade b ke pastang dun se pi ke dam tang kora ning kan pelone আকাশবাণী গুৱাহাটী লং চেলাংলি অডিশ্যন পিন্তন ল হালা ডাকশিপ পাছল লাপেন পেনাং আন আলুন কার্য তুমতা দো আলাংলি লুন লাপেনকে নন পিনি ডাক স্টুডিও লং কাচিত নং লক বাংকিল তুম কাদা গোয়েতা নিঙ্গারং পারল লাসি ডক্টর আলিকে নু লুন সে পিয়া পড়ছি পেনাং আন আলুন লুন লোতেমা হালা বাং সু আলু নাং বং সেতামে সুকে সুকিলি আবি পু কাচি পু কারবি আতুমাশা রামথেতা দো সেতামে হালা বাং সং বং পেন নাংলি নাংলি সে পেন সব সু নাংলি নিং কাছে নয় লুন জিরি জির বাক লুন জিমা
1: নীলি লুন কি লুন গে লাগে হ্যাঁ নীলি অকর জাং আকো আহুত পিনা কামাত লাসং বং পেন গে কি লুন লেটার জি ডিং পিকলো তে বন সে তা হালা সুর বাং কে নীলি তা ই জিরু জিরু নিকে এমি থাং দা লুন তা টকলো এমি থাং দা আতে অটা পিল এমি থাং গে চি লুন তা দোলো দা লাসং বং পেন রেডিও লং কে থাপ পুলো তে ইসি দো ও হ্যালুন গে লুন চেথাক আলাংলি লুন সে পো স্যামসং ইং টিপেন নীলি তুম বাহিনী লুন চেথাক ইসি কি লুন দো মালং আরি আরি হালা সলুন বাং আসা পো

0: aiwa pudo retina pudo arlo vitreous pudo do ulo he hala so ang ton isi lason examine ke kuria phan bang se comprehensive eye examination bolo he hala bang so awar sai bang ke nili ke matha teng bang ke non ilitom medical college long bang ke dipu medical college long bang e non amat ke
1: kadure
0: dola athe mirak lang mati mirak lang lasi sarkar penta ke ne po ban bom po bon
1: মেপিক আলাম জিলো রেডিও কার্যো তুমটা এচিনিপো পিজো পেলটুম মিশন পেন্সি কে লাঙাবার সাইটা ডাকলংপো ডক্টর নাংলি কে সোন সূর্য সাইসি কে ক্লেমবের লা পেন কে রাতা তুম কাইটা নাংলি ফানাঙ্গে হং ডিঙ্গা সোন সিকে দো বস্তমে লাপান আপোর কা দূরে পেন সাই কে ক্লেমা সাইসি বিকো পেন পুথত ডাক আন কে ব্যাং লা পেন কে রাতা ফান এটি থি নিবেস দমে লা গ্লুকোমা কে সুকু পিলোমা কোসন সিসি কে চেলাংপো মা সে কাছে লাংটি মিউন মা মিউন এমা পোলাকা দো কাবি আলাম জির পা জিরুন পেন কেথান থেক পোসেন পাঞ্চুর উপর পিগলো স্তামে আপোর্সিং হং হেদ লা পেঠেক পোরমেন স্তামে নাংলি পেনিলি কাচিং কি লা গ্লুকোমা কেসো আপুঠাক কাচিতান কেসি মুম কে পিনিলা পলিং তো না কার্টম
0: কার্টম
2: রেডিও কার্জু রাতুম লাপোনা পর অকপ্রাণ আজামেকলম পেনালাতুম হুটবাং প্রদীপ রংফার লাপেনকে ডক্টর জেকুলিন তরণপি মেডিকেল হেলথ হেলথ অফিসার আংবং গ্লুকোমা কে সোপুথাক চিহু চিপুত আর্জুন একটাংল লাপোনাপর চিমিত মেপেন ট্রান্সমিশন অলং পেন নালিতুম জাইমে কার্জুলং বম লাকে আকাশবাণী দীপু পেন জাইমে কেরত কাপা চেতাংপন বম লাকে এফ এম বেন অলং পেন ফারু ইসিরা টকবর্ষের কেবা মেগাহার্টজ রেস অ্যাপস লাপেনকে নিউজ অন এয়ার অ্যাপস অলং পেন আদন থু আর্যুক সেনাং ইংলিশ লোন জ্যামেক লবং সো আং দেং লং পেন কে চেং সে লুন আর্যুক সেনাং হানা মন্টানা কিলুন আলুন লাম থে বিন হিয়ার অল অ্যালং পুবং সোলন তংতে আর্যুক সেনাং লবং সোলন

0: Radio Karju Raratum Lapuan se English alone Kerot ke parju aja meke Kerot kang to niklo Lake Akashwani Dipu Studio por por phainer ke abra minute krip ho chok tang lo potsi adun tu aja mera jisna lam kan aja mek tang tar jisna প্রদীপ রংফার লাপেন স্যামসং টি আপতং কেজা বকলা সারপো পোল বাংসলামকান লাউচে পারজান আতুম লাকে বকলা সারপো কেছে পারজান স্যামসং টি মহাজন কাং দুক কেঙ্ক কেছে পারজান কেনচিং তারো পিনপো ফান্ডার তেরন সারপাংরি মাস্টার রোমেনিং টি জিরসং থেংসং ইং টি কামির সেঙ্কান কি মিং টিপি কাবান হুনমিলি ক্রপি মানাই হুন মন রংপারপি তংচার যুগ সেন লাবং সোলামকান
1: লাকে আকাশবাণী দীপু নন নাংলিটুম লামকান আর জুইক লংপ আলামকান আমেন বকলা সারপো লাবং সোলামকান কে টক আবাং সাংপি প্রমিলা কিলিংপি সাংটি লাংসো সোচেং ধেন্তা লাবং সোলামকান লং কাছে পারজান দুনাতুম বকলা সারপো কাছে পারজান আবাং স্যামসংটি মহাজন কেঙ্ক কাছে পারজান আবাং কেনসিং তারো পিনপো কাছে পারজান আবাং ফান্ডার তেরন সারপাংরি মাস্টার কাছে পারজান আবাং রোমেন ইংটি জিরসং কাছে পারজান আবাং থেংসং ইংটি কামির কাছে পারজান আবাং সেঙ্কান কিমি ইংটিপি কাবান কাছে পারজান আবাং হুনমিলি ক্রোপি মানাই কাছে পারজান আবাং হুনমন রংহাংপি লাবং সোলামকান কে পাচুন আবাং প্রদীপ রংফার রাপ চুনবাং স্যামসংটি ততাংতে আরজু ইকথা পিনিয়ালামকান আলামকান আমেন বকলা সারপো
2: বা পিনিকে বোতাকে জগদনাংজি তো ওয়েপেন আনকে চুমু বেলে পক কাংরেং

0: নিতে পোকে বহুত জগদুন এলো মাহ
1: ও কমালা,
0: নে তিতে পো বহুত কি জগদুন চি পুটি তে পো নাকে দুন দে মাহ
1: দুঞ্জি দুঞ্জি নাংসি বাংলা কানি গিয়ে পাবি চেন হে মারলো পিনপো বাং দৌ
0: পাদো নাংতে পিনপোটা বহুত কি জগদুন চি পুচলে থাংবা কাচং হুদাম জি মালা
1: কেনে তি করপি বহুত জগদু নাংনে তাহো পিনপো কিপু কালি তে নাং রেং সুজি তাহো নেফা নাংপু দুজয় আসে পাথেরি পিনপো হে মারলো সিদু আমি কি যা
0: পাদো তে পাদো নাং তেলা থাংবাক কাচং হুতং কাচং হুদাম জি মালা বহুত সেগে জগদুন জিলে নাং সন সন আমি ফানকে লাহেন লো বকলা পো পু নাং কি ইর ইলং লো
1: বা না তালা পু সন সিনে ফানে কি পু মা
0: নাং সন সন কে পিনসো চিক্রং নাং নিলে লান কে প্লাং প্লি কে নাং সো ফানান লে চে হাই উন ইলে
1: দুজয় দুজয় নাংলে নি হেম নাং দুদুন জি পুলোতে নেপিনিয়া মাত পিন পো ফান প্লুং ফিট পো
0: বা নাং সন সন বকলা পো ফান কে নাং দো মে মে অং তার চুবু চট পিন সো চে ক্রং না টিকি থেক থে ইং হয় থেক থে নে ফান নে লাং থা নে হে মে পি সে তা কপি ল নে হেম সক সাং দো সাই চু টিকি দুন সেলেট লে দং সে নে সো আর লো হে মে পি পুরা নাং চো লাং রেম রক নাং নে নাং আন কে সোসে চট লা
1: কপিল নে তার চুবু চট সিতামে নাংল নাং চোহাং মা এ পাকাতার বুতাং দেরলতে শিকাই কয়ল আহুত পেনকে পাড়ায় কুড়ি সিয়ানতা লং
0: তার কিবু আনতে সেলেট লেটিক আনবেদলু মু ইফু এ পক সোদেট লোতে কপিয়া আন ল কিচো প আনতা নিফানাং চেহাং দুন জি পুহাইলা
1: নিফু নে পক সোদেট পুলোতে নে লংলে চিড়ি সিবেদ দোলা নে চিজর দে জি কালিতে মহাজন আফান বন্ধক পিদাম দে জি নে পিল মাথা প
0: লাপু আনবেদ লো ইলিশো কার্বিয়া খেয়ে গে ঠেক নেই লো সাই কাটি কি নাং কাসেলেট লংলে কাচো জর নাং কে ঠেক লাহেলো কার্বিয়া খেয়ে গে নপু আনতা কি দুঃখ বমলু
1: কার্বিয়া খেয়ে কি দুঃখ জিলা বাং হা নন ওবে ঘিমিয়ে তুম হেমফ্রেক হাং বমলোকে হেমফ্রেক লে লংলোতে নেকে তারবু বেলো সাইগাতি কি গে আফিয়া লামলো
0: হেমফ্রেক লে লংলক সিতা মে সাই চুটি কি কে সাই চোকলেম ক্লে পুলোতে কুপি লগে চৌপ তো মন চোফাং চটা রেং উন পেহে
1: তো মন কে চোফাং ফেলো তিনাং থা করপি নেসপো পিনপোতা নন বোরেং কে লং পো কে মাতি আর ওই তিন বাং কার্তিং লগলো হে মাং ওই পিন ওই হো
0: হু পিনপো আবো রেং কে ক্লেম হে নাং ফা নাং প্রা নাং কর্মু জিয়া আবো রেং সে কে ক্লেম লো লাকে নাং সপো কপি সে কে ক্লেম মা নাং চি চিনি দুন দে মা
1: কপি লো কে ক্লেম নাং চিনি মা নেফা নাং থান থানতে
0: বকলা পো নাং সপো আফান চে থান পামে চে পারি পামে থা নাং সো কামা থা ক্রং প্রেক তাং লো রাত আফান কে পাসুং ক্রুং জিয়া ক্রং সি মাতে নাং ফান নিফান পাসুং ক্রুং আতোয়ার সি কি দুন লু নে ফেরে ও নাং সোতা নি সোলো নি সোতা নাং সোলো সো কার্বিয়া খায় সোলো লবাং সলাম নাং কে থান কাং জি পুসি বহু জগদুন রম রম পিনি নে নাং কি বুর চ
1: ও আন্তা নে কে নে ফানাঙ্গা চিং তুং তো নাং কি বুর মা পু হে সন লে থেক লটে নে গোবে অম দা নাং পিপি দে ই নাং ফা
0: আপু সোতাই সি বেত লো চিংকি নো চেথান নো নিফান কোবে নিপি নাং নে কে বন দা নাং তুম কে মেসেন জিয়া ফানসি বহুত কি জক দুন রম রম নাং থান কাং লো কে দাম তা কে দাম লো বন তা নাং নিং চি বিটু বকলা পো
1: ও আন্তা হেমে পি পুনাং নে আ দেং তাং পি খাং ইয়াং লাই জু ওয়ান বোর ই দাতা তাং না পি গিলা আ জানো বহুত জক দুন দে তার চে পা তাং রং পো আন চো পো তবে আ হরা পো চুচি রং পো আন কে বকলা পো তা কে প্লাং লো পুনু ও পুনু নাম বাং দো হ ক মারলে লো নে হো আ হে লো পিনি কে তারটা তাংতে আন্দা চলং লে লো ইনুট বাং আনসি বাইশ

0: বা পুনু তার কিবু মাহ নাকে বহুত যোগদুন এদলমা
1: ইনুতলে বাংতা লাস বহুত ইনুতলে বাংতা লাস বহুত বাই বহুত কেজি অফি এলামলো তো ওই পেন্তা আনচুম ওই পক আনতে পুষি হ্যাং জোল নিংক্রু লাভ লাভ দেল লা তার কিবু পাতাং এৎসি কুলাত সাংচ নাম দামজি তিক নারা বহুত বহাত মাহ
0: নিতুমতা চুমুবি তি পুনু সেটা ভোটকে জগদুন নাংজি পুষি জগদুন পপুলো নেকেং হিনোদা চকলেম দু থেকথে চোদাম দু থেকথে আপরল হেমাসরটা নিলাং সিলেট হইল পুনু
1: না ইক পিনপো কে আর ইয়ে কেং দামে সেন লানি কে নেনাং পুনু বকলা কি বুয়া তারা নাম সিনাং চুদুন চ তবে পেন নে পকাং সে তা নামা থাথে যে হো হা মেক পাশে না ইয়াং দুন তান না পাকে হো
0: ও পুনু নি গাবাং দোমা
1: দো আমে কে যা
0: নে দাম পন্তে পুনু নি গা ফান ফেরে দুক আর নি সিনে ফান্তা বহু জগ দুন দে আন্তা নেরেং সুজি পুলে
1: নে ফান আমাতা নাং পুলো লাসিনে কে জগ দুন দেলো নন মালো মাকায় কে আপো সি আসো ফান কা ফেরে নাংজি কে
0: দাম পক পুনু দে হ
1: দাম নন্দা মো পেন তার তাং এত জি আপলো বাংস তার সি আহির কেলাং নুর লাইও কুড়িহিনি তালং লে শিকায়ং কই তালং লেল থুই লা স তার কে আবাহাস গেলাং নুলো সালা থুই
2: ও বকলা পুক নাকে ভোজক দেহ
1: মা তঙ্কে বাং লেল নে কালি বাংস তারা নামা আন নিচুতে কাংলং লেল বন
2: নিতু মাস্টার পেন্ডিক সাইডু বহুত কেজ দুঞ্জি পুহ নাকে দুন্দেল হ
1: দুজয় দুজয় পিনপো বাং তো আমি কে যা
2: পাদু নাংতে লা নাং সুপু পিনপু কাচমা থা কে চক চেপেন আর জক ইতুমা রং আর নুং জুনু টাংলুকু নাং চেথান থা
1: নে বকলাপো তুমি পেন্তা নে পক ইংকো বাং আমনিত রং রূপ কে মেসেন জি কে মাথা থেক থে দেল আপু থাকতা নাং তুমি সুপু পিনপু কো পি কে চক চি কে ক্লেমা এনু বাক্তা নাং থান দাক থেক থে হেনো হেনো পুচলে নে কপি লগাছি নিপ
2: কালিকো বকলাপো পিনপু আফান নে সি লো থান বেগল বন্তা ননকে হাক্কো অপিনপু কালিলু নেতা কাপেরি সি গে দুলুক নাং চে থান পামিথা লাপুলোতে মো আফি আফান তাকে হেন রুকক প লাপেনকে রং রূপ লাপেন নাং ফান্তা নাং নং হেন দাকপু
1: নাং আন্তা পিনপো ফান লাপু সি কি পুমা মাতে কপুল মাস্টর কপু সন আকা হেন আসাইসি পিনপো কে ক্লেমা নাং তুমচে থান প্রাপ আনু তিন না তুমতা সাইকে ক্লেম ক্লিপুকে নেতা চিচিনি বন্তা হালা নাং সোমারা মাতা সাই ক্লেম ক্লে আন্দা কু পিসিলানি সোপিন পোলে কাহে নোরেট মাতি
2: মো আফিলে চেথান থুলো না পিনি তুম কা দোগা বেতা ভোজক দন না দা আক কামরা নাংটা বাংন বকলা দে দা কে দেড় হেজ বকলা মোয়ারনি কাপ্রেক নাংথান পামি পোদে পিনি নে আপরা বেলো দা কোদা কমাল হে মারলো কিন্তু বকলা
1: পিনপো ল কমা জিলা
2: পিনপো পিনপো হেমতং দমা ও দাম লাংক দে হ কে দেড়ল দাদা
1: হাই আদিনসি হয় হেলো আসো আফান আপোসি ফেরে নাংজি লো চোথান আওসো মারা ফানসি মাস্টর ফেরে নাংজি লা নে বকলা পো আফু আনবেদ কে লাহে আলা মাথা দুন থেকে দেলো হেনো কে পুবম কপি টঙ্কা হেনো থাং তা চিনি নেলো উফ লাসো তার ভাইলো তা টাং তেলো
3: মাছি কে বাংলো পো
1: রং আসার প্যান মাস্টর
3: কপি কে বাংলো রা
1: নেতা চি নে ক নাং বাং দু পোমাত কাদ্রু নাং ফান কপি নে হেনো তা হক কপি আলাম রা চেনাম তা
3: নাং ফান পিলো নাকে তাং তারবু তাং এলোতে সাং নাম দামো আনিং চির দুগলো
1: ও নাং তা আনিং চির পুহে ক
3: নাং চর মানতে নাং পকে দু তার জর্ডাম নন সাং ওয়া নন আনাং তু নন সেতা ও জগ দুন বলতে নাং রেং কেসু চটকালি কু পিলো নে নে নাংকি বিজি
1: তাহো বকলা পো আর জুলং লমা
4: অলখাই নাং দিবাং দইক মা

0: matong ke wang lelo ne hu
1: nili tum ti lok hai dak wot ke jok dun ji pusen ang wor ik rai
0: o to ing ik tha mun hai ba ni men ta nang dun bo jo
2: nang li ke wot jok dun ik ema punu
0: do joy pin po hem si do
2: nili ik hem tong do ik ma
0: do kali do joy
1: nang lila nang li supo phan ke phere igare henlo nang li lam nang ke en ik ederlo
0: nili ge thang ta chini ik ederlo pe nang li chini ik muchot nang li lewang ra nili than pi rong no
2: la pulute neng nang henlo ni ik phan kerla ji kerla leta
0: ada pen inu tawang po nang than kang po inu tawang po nang than kang po pin po non heno tang lo pu bonta neke thang ta chini dun de heno pu cholo
1: nili chini nang li supo ku pia sai si ke klemik ma nili pinia pora ve de jo pupete nili nang li phan kang hon pe nang than kang ji la helo nili ta ke kek iglo
0: la pu ke no iglo pe nili ke thang ta chini ik edalo ha nang li mathara nili phan ta ne than kang igno to we pen ta ancho mo ve nili pok nili ning kru lap lap delo ti
2: mai punu tangte nang li aning chir ik vit po bo
0: ইং চিউডা পুজিলা বাং সার টং দেট টিক টিক লু
1: তো দাপে নিলি চিনি লোনে নিলি আনং ওয়ান পিটং লো
2: ওই টি নে থাং তান বে দে লুজু
0: তো চই পো
3: কুমার লোকে বাং কেপো
0: মনহায় তুমি
3: কুপিসি কে বাং লোলা দাক কোনার লোকে দাম পোকে
1: ভোট কে জগ দি আর্জু লং লো মা
3: কপিল না ভোট কে জগ দাম পোট জগ লং লিপো আর্জু লং লে মা
1: কুমার লো ভোট জগ লং লি পো ব্যাং ভোট কে মা জগ তো জগ নি লাকি কাদো কবে আর রাইট দো
3: আর রাইট দো সে পিয়াল লো রাধা ফানকা চং থুই চরা তুম ফান ভোট পিতে
1: কুমার লো রাধা ফানকা চং থুই ব্যাং
3: লা হাই বাহারি বাহার আলিদার কাছে ক্রং তুম লো
1: হো
0: কপিয়াল লি দেয়ার লি দূর মা কিনপো আনলে কাং চির পেন
2: দানে দামলো না তুম তা
3: থালাং থালাং কোনা লং তুমি দাম পোকে
1: ভোট কে চক দুন পো পিনি পেন কে চিনি পা মে নো নাং তোয়ার ক্রং পেন নি তোয়ার ক্রং কাপ্রেক লো নাং নাং ফি থট নাং চিরুই রেতে নি থু লকে বাং সো হেম কে নি কিং পাক তা নাং চিবি বেলো
0: লাপু কে পুই নাং নিলো মন হাই দা কাবান পেন বহুত চক দুন ইগরা মো নাং বুর ইগন নিলি সাং নাম দাম ইক পো
3: কামির পিনিয়া বাং কে কেরাম কে হাই চে পা তিনি বেক নাং জি নাং দা গা হেম তং দোজি মা মতে ভোট তং জগদুঞ্জি
1: নি ভোট জগদুঞ্জি
2: দা নেং দা
3: কাবান নাংলি দামজি তে দামিক নন সেতা কামের পেন নিলি পিনিয়া বাংকে কেরেম কে হাই চেপাতি নি বেক নাং জি ক আলো নিলি কা চং হং পো
0: নাং দা হল কো মন হে লাম অর্জুন রাধা লং দু নন হেম রি চবো চে নন
1: দা নেং দা নে
2: দা নেং দা
3: কামের কামের নাং নে ফানাং চং থুই ওলো পিন পো আফান কা চং থুই পট পিনি কে নাপা থিলত খাংজাং জি
0: পিনপো মুন হে
1: কপিলা কপিলা অ নাং ফাননি নাং কা মাথা তিং পেন আহক পেরলো পিনি নে নাং চিনি পা মেলো তো পুতানি কি থি পুতানি কি থি নে আব বব নন
2: নেং নেং
0: পিনপো কপিলোলা মুন হাই কে আবা হেলে মা কেলা মা হেলে মা পো লহাই নাং কে ক্লেম ইয়া পর কালিলো
1: মুনিত কে পাথি আহিলে ইগলো লখাই লাগে মুনিরা ফান আনচট কালি পিনি খাই কে পাবি জি আহিলে এলো
0: হা মনিত কাপা থি আহিলে বকলা পো আহেম কোনাত পেল লাকে বা কমা লকে বান
1: লানাং লিং নো কার জাব ইক থের নাং দিসো পো পিন পো হেলো লা বাং সো আহিলে কে ওয়ানা বাং
3: কালাং কালাং নে হেলো বাং সো আহিলে কে ওয়ানা বাং নেলা মার জুজিয়া তোমা ফান বাং সো আহিলে পেন পাং সাম বমলো
0: বাং সো আহিলে জর দেতে সাংলিন কো আলং পোলা লঙ্গান দা জটাম দেন দাপো আনিং চিরং হো
3: কাং চির কাং চির কাং চির হা হা হা বাং চির কিদ্দু কাজে চাক উন এ হেলো নাং সুপো পিন পো তা হেলে কে অত নাংলো
2: দা নেং দা
1: দা নেং দা
3: কামির কাবান নেলামার জুজেতে বাং সো হিলে আনিং কি থিপো
1: নাং নি তোমা ফানি আভাই হি হাই হি না নাং আবব সুতার লা সন থাক থাক কামির কাবান কি সোকার বিয়াং বং দো ওলাং লা পেন দো ওজিলা
2: দা নেং দা
0: দা হেম দাম ইগনো নাংলি তো
3: কামির কামির

0: চেনামদ চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এতে কোসন লি পদাক লোক হুমরি দাম নি কে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: রেডিও কার্যরা রাতো মাতুন থর যুগ সেনাং লামজের আজাই মেক বিনিলা বাংসং দেং লং লামজের গে থানজে বাং হেলভেলিন টিম

লাপনা পড়ালতাম জিতেন তে রাঙ্গিলন সিন টুপু বাংসলন আর্জুলং একটাংল আলম বিলম কারি লুটু নাং দেঙ্গা ফানা দুন্থু লোকিদু নাঙ্গ পালি লাকে দিফু রংজাং ফংপেন কাচে দেরাপি রেণুকাতে রাংপি নিশো রংহাংপি অঞ্জলি তে রাংপি হেমপি তে রাংপি কমল সিং রংহাং যুগেন তেরন লাপেন সার্থে ইংহি আলং লিটুম কার্জু গাংটুং লংসারমেন লংনে কিলুন বটর কিকুর আরুয়ে তাংতে আর্জুগ থা নাং লিটুম পেন কাচিনুংরি লাবাং সোলুন